আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন 75 অঙ্গে। আজ সোমবার 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 3রা আগস্ট 2026 খ্রিস্টাব্দ। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 57 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী। এতে আজ শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী থেকে পাঠ।
1: ত্রিলোকের লোক সকল স্ব স্ব ভাগ্য বলে দেহ গেহ স্থান সমাজ এবং পরিজনাদির দ্বারা ধনী মানী সুখী দুঃখী হইয়া থাকে। সকলই প্রাক্তন ভোগের তাড়নায় পড়িয়া ঊর্ধ্ব অধোগতি লাভ করিয়া থাকে এবং শান্তি অশান্তি নানা উপাচার উপভোগ করে। ইহা সকলই দণ্ড বলিয়া জানিবেন। চিন্তা শ্রীবৎস, নল দময়ন্তী, হরিশ্চন্দ্র শৈব্যা, রুহী দাস, বেহুলা লক্ষিন্দরেরাও এই ভাগ্যের ভোগ পূর্ণরূপে ভোগ করিতে বাধ্য হইয়াছেন। ঋষভ নববর্ষের কর্তা হইয়াও নানারূপ লাঞ্ছনা ভোগান্তে দেহ মুক্ত করিয়াছেন। ওই সকল ইতিহাসীয় নায়ক নায়িকার চরিত্রের বিষয়ে চিন্তা করিয়া নিজের ভাগ্য ভোগদান করিয়া পুনরায় এইরূপ ভাগ্যবশের দ্বারা প্রলোভিত না হইয়া নিত্যানন্দরূপ স্বভাব অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে সত্যের কোলে থাকিয়া পরমানন্দ ভোগ করিতে পারেন। এই অবস্থায় পুনরায় অদৃষ্টরূপ ভোগের দেহ ভোগ করিতে হয় না। ভাগ্যে যার যাহা আছে তাহা কেউই নূন্যাতীত করিতে ক্ষমতা রাখে না। পাণ্ডবদের বিষয় চিন্তা করিলে জানা যায় যে স্বয়ং ভগবান আশ্রয় দিয়াও পাণ্ডবদের ভাগ্যফল অপসারণ করিতে পারেন নাই, স্ব স্ব ভাগ্যফল উপভোগ করিতে হইয়াছে। যার ভাগ্যে যাহা আছে তাহাই ইচ্ছায় অনিচ্ছায় ভোগ করিতে হইবে। যাহাদের কর্তা আপনি হইয়াছেন তাহাদেরও ভাগ্য একটা আছে, তবে আপনি কর্তা হইয়াছেন বলিয়া তাদের শান্তিবিধান করিতে পারেন না বলিয়া দুঃখ পাইতেছেন। সর্বদাই সকল অবস্থায় সহ্য করিতে চেষ্টা করিবেন। ভাগ্যে যদি থাকে তবে আপনি বাড়ি ঘর করিতে পারিবেন, না থাকিলে কি করিয়া করিবেন? ইহাকে বৃথা চিন্তা বলিয়া জানিবেন। আপনি তো সাধ্যানুসারে সকলকে সুখে রাখিয়া থাকিতে পারেন, ভাগ্যে না থাকিলে কি করিয়া করিবেন? সকল ভোগের ঔষধি নাম ধর্ম, সেই নাম ধর্মের জন্য কর্তৃত্ব করিয়া করিতে গেলে নাম করিতে পারে না, কারণ কর্তারই অনেক বাধক, নামের দাসের বাধক নাই। অতএব নামের অধীন হইয়া থাকিতে সর্বতোভাবে চেষ্টা করিবেন। কোনো লোকের ইন্দ্রিয়ের অধিকার নেই, ভাগ্য হইতেই ফল পাইয়া থাকে জানিবেন। সত্যের অধীন থাকিতে চেষ্টা করুন। জীবের ক্ষমতা ব্যষ্টি সীমাবদ্ধ, অসীম ক্ষমতাশালী গুরু, তাঁর অধীনে থাকিলে পুত্র যেমন পিতৃধনের মালিক স্বতঃসিদ্ধ হয়, এও তাই। আর নিজের ক্ষমতার আহরণ করিয়া সীমাবদ্ধই হয়। কেহ ক্রোড়াধিপতিত্ব সহস্রাধিপতিত্ব লাভ করে, কেহ দরিদ্র থাকে। ধনীর অভাবের শেষ নাই। দরিদ্রের কোনো অভাব থাকিলে নিত্য নৈমিত্তিক গুজরানের জন্য

0: গুরুই যথাসময় যাহা দরকার হয় তাহা দেন, কাজেই দরিদ্রের কোনো অভাব নাই। কাঙ্গাল হইয়া থাকা ভালো, সকল সময় গুরু চালক হন। ধনীর চালক শয়তান, কাজেই গুরুতত্ত্ব যে অসীম পদ তাহার কাছে যাইতে প্রতিবন্ধক, নানা বাসনা অহংকার অভিমান রাগ দ্বেষ হিংসা লোভাদি নানাভাবে চালনা করিয়া কুপথে বাসনা ও ধনমান দিয়া বন্ধ করে। অতএব সকল ভার গুরুকে দিয়া কার্য যথাযোগ্য মতে করিতে থাকুন, গুরুই সময় করিয়া বন্ধন মুক্ত করিয়া লইবেন, ভাবনা নাই।
1: অমৃতবাণী শুনলেন, আজ শুনলেন শ্রী শ্রী রামঠাকুরের বাণী থেকে পাঠ।

আকাশবাণী বিলুনিয়া সুরঞ্জলি অনুষ্ঠানে এখন ভক্তিগীতি শুনবেন প্রথম গানটির শিল্পী রতন অধিকারী।

নিশাত, সুরঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ ভক্তিগীতি শুনলেন। আজকের শিল্পীরা ছিলেন রতন অধিকারী, শিল্পীরা হালদার এবং সবশেষে রাজা গুহ। শেষ হল সুরঞ্জলি অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান হাইউনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশমণি আগরতলা যতন ফুঙ্কচাংনি খাকাহামিয়া ফারে তাবুক চেঞ্জাগু চিনি তিনি ফুঙনি ককপরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং তিনি তাং শাল তালতুক তালনি শাল চিনি চিবিরাত হামচিবা দীপরা বিশি আগস্ট তালনি শালথাম শালমারি নৈশাহী নৈচিতক ইংরেজি বিশি অ পান্ডা আওয়াই খাই জায়গায় দঙ্গ মিটার না মিটার নৈরা থামচি দক ফুটাবরি এবার সাসাই নৈরা দকচিচুকু কিলোহার্য হানকে শালব্রুম হাই তিনি বহাই নহাই যেন কক কাহামবাই নিনি অ পান্ডা নেঙ্গানো তুমুং নং লংমাও খাই মানমু মান্না মজুখে ফিয়া যতনি সুকাং চঙ্গুই নাহানা নামাই মৈতু নারদি ইমাং আবয়া যে বরক থুই নগো ইমাং খা আবসে যে বরক নুনারইয়া লংমাও চেনমুং ফাইমানু ফিয়া চেনমুং বাই খা বাইনা ক গিয়া তামনি হিনবা চেনমুং হনকেসে এবা হনকে ন পাইসুক থাংমানিয়া আবনি সৈকক খা পুইলা বেরেমনি রং নুমুং কোনো সামুগ খাইমানমু মান্না মচুংখে সাক বাইথাং হুইতু চানা নামাই তুমুং নং সালহাই গচং তৈ বাক বাক উংনা মচুংখে

0: फिया सुकांग सालहैनो खामना सोरोंना नांनाय लांमाते जरांखा हायुंनि काहामकुक फोरोंनाय लांमा जोंनो फोरोंगो जरानो काहामके सामुङो फोनांनानै ते जराखे जोंनो फोरोंगो लांमानि मुलाजा रोनावो कुनुफुरफानो कुतुक तंहालगो एबा तंहालग्न ताकिदि तामनि हिनबा कसम चुमुई आन्दारबाय ওয়াতইওয়ামা হাইনো লাংমানি কুতুক কেবং মংরক নিনি বিশিনে হুইচাক অং থথকন শিশারে দিশাও আবনি বাগিন অং থাং জরানি চায়া রক বাইব সুরং মং নাদি অং তং জরান সামুঙ্গ ফুনাং দি তে থিনাঙ্গ খাক রাক বুইতুবাই সুকাঙ্গে থাং দি অক কাহামরক চিনি খালাইখা এপিজে আব্দুল কালাম সালাংমান ককবরক ভাই
1: ফারিতাবু খানালাই লাই থাই বিশ্বরক তিনি তুই সালো তাম তাম পাতি থাকা লাই বোমা ফিলে কি সব ফিল নাই তিনি হাই সালন 1920 খ্রিস্ট বিশ্ব ভারত ইয়কমা সভা খাইনাই রকনি বিশৃঙ্গ বুসিখাং তংলাই এনে সিনে যাগ স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার হেই যে সালংনাই অবরক বাল গঙ্গাধর তিলক ব তিনটি সালন 1920 খ্রিস্ট বিশ্ব সুন খিবি উইথাঙ্গ ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভারতনি উলচুকু একেবা নাইন্থ রাষ্ট্রবখরক রাষ্ট্রপতি 1918 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন আচায় ভারতনি কিং বদন্তি ক্রিকেট সুনীল গাভাস্কর 1949 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন আচায় ফারিকিসা উফিল নাই লাইন হায়ুং হাকুয়ার বখাগ 1492 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন কলম্বাস বিনি বেড়াইনি চেঙ্গো স্পেন নিসিমে ব জাহাজ খুংতাম এখাবার রুং কতর খুংতামতে আমেরিকা বখাগ থাঙ্গানি চেঙ্গো তিনি হাই সালন 1914 খ্রিস্ট বিশ্ব জার্মানি ফ্রান্স ন কেবেঙ্গই জবা খাইনানি কক সাকলায়ও আবো এবাকসান পুইলা হায়ুং জবা কতর চেংমানি পুইলা বখাগ কাইসা পাতিমুং চেঙ্গো অমাহাইকলেনে চেং তুমুং নাইখেঙ্কে 1949 খ্রিস্ট বিশ্ব এন বি এ সংসার জাগো অব আধুনিক কাতাল বাস্কেটবল নি চেং সামুং হনে হিনজাগো 1960 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন নাইজার ইয়কমানি মানো ফ্রান্স নি ইয়াকনি বরক ইয়কমানি মানো তিনি হাই সারণ 1977 খ্রিস্ট বিশ্ব টি আর এস 80 কম্পিউটার হাতিও নংখর আবো এবাকসান সাকবাই থাংনি যে কম্পিউটার খাইমান মানে অ মল চ্যাং জাখাইনে হিনজাগো আশিক জোড়া খানাবাই খা লাই থাংনি বিশ্বরগ তিন দি সালো তামো তামো পাতি হই থাঙ্কা ফাইটাবো খানালায়ন সা খামকানি কক সা খামক্রানি কক সঙ্গ তিনি আই বি এস এবার ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম অবনতি কিসা কক খালায়ন তামনি বাকি ওং ভাইকে হামনায় অবনতি আই বি এস এবার ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আব চিনি ববুকসা এখব বহগ জিং জাল নুকজাগ মাইরক চামুং রক সাকাঙ্কে কাহামকে গেলেয়া গ্যাস রকুঙ্গ বহক ফেফেরকুঙ্গ ফিয়াবা ও আই বি এস নি বাকি থা নি বাকি একা দেরান বাকি ওয়ান করে ও আই বি এস গানকে বহক রক সানায় গ্যাস রকনাই ডায়রিয়া হংনাই আবো কারিব খিথানি কাহামকে খিউই মানজা খি কষা আমতিরক নকজাকায় অমহায়ং মানে বাকি

0: চিনি লং বেলা টংকে সেপ পুমে থাঙ্গ ও আইবিএস আবো কাইসা গেস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার হিনি হিনজাগ আবনি বাকি চিনি বহকনি যে বুবুকসা টংমাদিবা বুবুকসানি বেড়াও বাহান তে বুবুকসাও টংমানি আ শির রগ কিজা সে দেরাম নুকজাপনি বাকি কাহামকাই সামং টাঙিয়াঙ যে সামানি জাখাঙ্গেকাই কাহামখ্লাই গেলেয়া উংয়াখেবা গ্যাস রকুনাই সামারক নুকজাকনাই আমতিরকে আইবিএস উংগুহিনি সাইমানদি ফিয়াবা ও আইবিএস ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ উংয়াখেবা আইবিডি বাই ফেলায়ো আইবিএস আবো চিনি বুবুকসানি যে কুস রক আবনু সিমি কিসা দেরারিব ফিয়াবা আবো বাই ক্যান্সার রক মানজাকনানি ওয়ান নাকরে আইবিএস উংখাঙ্কে তাম তাম নুকজাক আইবিএস উংখাঙ্কে বহক সামানি উংয়াখেবা বহক মুকুমাকা কেন্দ্রতি না সামা হাইরক উংনাই গ্যাস উংনাই বহক গ গ্যাস উংমানি বাকি টংথগিয়া রকুংনাই ফাপা আংনাই তে ডায়রিয়া আঙ্গি মানো আবো কারিব খি কষা আংয়াখেবা খিতো গিয়া খি মানু পাই মানু হলব খি পাইসু গিয়াক মাইচা মানু হলো ন জাব্রম ব্রম ন খিনা মুসংনাই মা খিনাই ফাতরা মা থাংনাই অমো হাইরক তুমু উংখাঙ্কাই আবো কারিব তুমু খিতানি কুংতি হাইরক তংখাঙ্কাই আবো আইবিএস উংখাহিনি সিদি আইবিএস সি আইবিএস জি আইবিএস এম তে আইবিএস ইউ অমো হাইদাল বিদাল আইবিএস দো আইবিএস সি উংখাঙ্কাই আবোখাই খিতানি গাহামকে খিউইমানিয়া খি পাইসুগিয়াহাই খি কসারকনাই আইবিএস ডি উংখাঙ্কাই দায়রিয়াংমানি উরাম উরাম নুকজাকনাই আইবিএস এম হিঙ্গাকাই কাহামকে খিউইমায়া খি কষা খি কষ্ট অংমানি আবতো টংনাই ন তে লগিব দায়রিয়া বংমানি নুকজাকনাই আইবিএস ইউ হিঙ্গাকাই আবো মুংসাপানো অমহায়ঙ্গু হিনে চঙিমানগ্লাক আবো দাল বিদাল তং নুকজাকনাই অমহায়রক উংখা আইবিএস নি দাল ফেবা ও আইবিএস উমাবাই যে আসুক ওয়ানানাকরে ও আইবিএস থাম নিবাগে ইং হিমালয় ওই আইবিএস হাইকাই চিনি বুবুকসা কিসা খসরি থাঙ্গো বাহান রক কুস্ত কারণে কিসা দেরাওই থাঙ্গো আবন বাকি যে সাপন চাখাইকাই উংয়াখেবা সাই সাই মা জানাই তুমুং বহগ ব্যাকটেরিয়া উংয়াখেবা মুংসাসুক বেমার হাইকাই আবন বাকিব ও আইবিএস উংই মানুক তে কেসে হিঙ্কাই চেরাইফ্রু বেলাইখে ওয়ান আমানি ক্লাইখা কিরিমানি ও ক্লাইখা আমতি রকে ব আইবিএস উংই মানো বুড়ি রক তে নখা বিশি বাসিনি উল জেসা বড় রকন ও ওয়ান আমানি কিরিমানি বাই মানজাখা হিঙ্কাই ও আইবিএস উংই মানো বন বাকি তাম খাইনাই চিনি চামুং কিসা সেকসলাই মং মাতব নাই ফাইবার ইয়াকেবা বসতং গনাং মানে চাকমরা বসক খাইরক দালো সামপ্রা হাইরক যে মানিও বস্তুং গবাং আমতি মানি গবাং মাসানাই তে গ্যাস উংয়া জাত আমহাই চামুং ন মাসানাই দুধ উংয়াখেবা দুধ বৈষ্ণাম জাক জেসা মানি ফানো তে চিনি গনাং আমতি মানি রক্ত সাই মাতংনে আবো কারিব গম বাই উংয়াখেবা গম বৈষ্ণাম জাক মানি আতা ফানুংখা ময়দা ফানুংখা তে বালদি রাই অমহাই মানি রক আমতি রক্ন তে আমতি বৈষ্ণাম জাক মানি রক্ন চাই আমা তংনাই তাক বিস্কিট দোকান নংখা চিপস দোকান নংখা যেন যে নুকমানি কম বাইসনামজাক নিনি আতাফা নংখা ময়দাফা নংখা আমতি মানে রকম চাই আমা তংনাই তেকেসে এঙ্কে প্যাকেট খাইজাক মানে ঠক বাই সেরজাক মানে রক চাই আমা তংনাই ঠক মশলা রক গবাং চাই আমা তংনাই অমো হাই কে টঙি মানখা এঙ্কাই ও আইবিএস বাই চালাই টঙি মানে হে সাকনাই গ্রেন রক সাও আশুক জোড়া খানাবাইখা আইবিএস নতুই সাকামপ্রণী কগ ককথাই যা থাইনে
1: পান্ডাব তাবুক যেন খালায় তাংবিটি এন্টি অক্সিডেন্ট ভিটামিন মিনারেলস অব বেমার কাশু থানি থৈন কাহাম তনি থানি তাই চিনি বখানো কাহাম তনি থানিও বেলাইন নাগ বেদানানো লয়কে চাকা হনকে চিনি শাকনি গবাং বা বেমারক কাসু থাং কাসু জাগৈ থাংনাই হঙ্কে যেন ডালিম এবা বেদানানো কাইমেনিয়া গুলব

0: kaisa ajung jal eba jengaro ka sujak ma hai nukjak abong kha bubar bar khuru gerai thangmani abono no baike ka sujak nai baike khaike bubar gerayang nai abono tu ichha silayan ndali meba bedana bu phangni bubar gerayani ka suna hanke ajai jai khe ha sududuk laye tonani nangana kahamcha mung aro sathaiklayo buronte potassium runani te satungbo jai jai khe kalaina nangnai bubar barphuru belai tuirmani eba aran paramani kainino chaya bubar barmani yagulo butui shar romdi horwa kosok butui kishamisha runanangnai bubar karaimani akashunake tamukhlai thai henke belai kebang tuiria matongnai tamuni hinba belai tui kebang rok rejakhe yarungo tui kechai yarung sogui bubar kerai thango belai tungma jora hano ran ria khlai matonnai bubar tai buthai thaina bagui buron tai jing belai nangkugo bubar barna shukang buron spray khaike bubar karaya ungu bubhang kaham chamung manei hamsana bagui hawo muski tps tai potashar rina riman kheno chawo bedana bubhang satung kutung no chajago aboni abagino obubhang no satung phang phang nangma thairogo kaikha hankeno chakugo Wati shalo eba molo kishamisha yong rokni bagibo bubar karai thangma rok nukchako apurke aboni bagai shaf eba redumil gul spray khlai rakhanke obhai bubar karai mani rokni yakagai mannai gasuk jara chungtini tangbitiwo bedanawo bubar bar puru karai thangmani no tamke kasunai abono kisha shaiman lekha
1: Haritabu khalene kok thumro chini hasteni shrishitini kermatai nodogai hasteni montri akram sang dr manik shah hasteni lukrokno khaku furte khaka ham yafarka bok bini khaka ham blayo kermatai no hasteni janajati rokni Shirishitini Hukomo Mukomo Puituni Kashatong Hene Shaka Boshaka Bubagra Rokni Jorani Simino Otter Tabukbo Katung Kaza Puitu Shirishiti Te Kaham Klai Klaijagitongo Hene O Kathar Ter Hastani Lukrokni Bagai Tongkosang bayapsari kethalai mung thansa tubuthun jatuni kaham khlaitun hinei bo bini kha kaham ya pharmani bo saka
0: tibra saham kra bedek haste hafang kaisa hoi mungi bisingtei rungrem chukuni simi rung kotor rungno kotoro tibra sa rung surungnai rokno magnang bijap riyawai rangdana nibakai shaklai kya abo angnai bms portal dot bms tripura dot zub dot in aboni bishingtai aboni bakai passport size ni mangpili kai sarana nangnai logi st certificate tai sekang rem ni marksheet ration card aro rungshurmai rungni mungka jakna nangnai tai nangnai bank account আরো কইলে ইয়াফানানি পাইথাক শালমারি নি কক সাজাকা সেপ্টেম্বর তালনি শালচি শালমারি
1: ককথুম তে হুকুমু দাগি খংনি সাকলাই মুনি বিসিংতে সাইমান খা তাকলাই হাসতে বিরেমনি সুকান্ত আসেমা শাল পান্দান ধর্মনগর সংযোজক নাই ককলম নাই সুকান্ত বত্তাচার্যনি হাসতে বিরেমনি আসেমা শাল পান্দা আবো শালচি ত্রিপ্রাণী

0: হাংখরনি ধর্মনগর সংসাজাকায় বসকাং আগস্টালনি সারমারি চিব্রী অহিনী সাজাকা খাতুং খাজাকায় হম দাদমখায় অপান্দন পালাইজাকায়
1: আগরতলানি দূরদর্শন কেন্দ্রনি ধীরে ত্রিপুরা চ্যানেল বাই কাইসা অমুংনি বিশিংটাই সাকলা জাখা আরো চুকজাক প্রোডাকশন হাউস প্রডিউসার তাই কক বরক কক রুবাই বাই গদাল জাক ক্রিয়েটিভ ডাইরেক্টর রকনি থানি লো কস্ট কমিশনিং সিরিয়াল নিপাকি বাংলাতেই কক বরক কক বাই অনলাইন তে কইলাই রিমানা নিপাকি www.prasarbharati.eproc.ni বিশিংতে কইলাই ইয়াফারমানে হিনি সাকলাইকা কইলাই ইয়াফারানি পাইথাক শালমারিনি কক সাকা ইয়াগোস্তালনি শাল চিসিনি শালমারিনি শারিক দাম্বাজরা
0: ভারত হাকতনি হুকুমো নাইখংনি বিশিং খবজাক দিমাপুর তংনাই নর্থ ইস্ট নি 2026 হুকুমো থাই 2027 রং বিশিনি বাকি ইয়াং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড নি বাকি চুকজাক লগ্ন কইলাই সানকা অব ফকতে এসটি রকনি রসাপং মোসামং থিয়েটার নাটক মুখাভিনয় চিত্রকলা কাঠতে ওয়ারক বৈষ্ণামজাক মানি রক উংখাইবা সিরি সিটিনি তাকজাক মানি রি রক চুম রক আবকারিব ইয়াক বৈষ্ণাম মানি মানি রক তক তাকমা রক গলা তাকমা রক অমহাই রক তাকনা করং রুবাই ফাং রকন বরকনি পাইফ্লাইয়া কাহাম সামুং তাকমানি বাকি বরকনি সুয়াদনি বাকি অপুরস্কার উংখাইবা অশকাত রেজাকায় হই সাজাকা অবনি বাকি 31 মার্চ 2026 রমই যে বড় কয়লা এনে বরফ নিমর হাই 18 নিশিমি 30 ইয়ার্স নি বিশিং উংনানাই সাজাকা অ সকাত নি বাকি যে কপ্লাই অংনাই বরফন 20,000 টাকা খাই রং রেজাকায় তে বরম ব্লাইব হরনে রেজাকায় হই সাজাকা যে কয়লা এনে রক বরক ভারতনি বরক উংনানি নাই তে আবকারিব যে নর্থ ইস্ট রিজিয়ননি কাইচার হাস্তেনি বরকনা নাই অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তে ত্রিপুরাব তংনাই সৈ সৈ বরক উংনা নাই হিনাই সাজাকা আবনি বাকি কয়লেরা হিংকাকাই https://nezccindia.org.in /home/advertisement অরব কাহামকে সিনান বাকি নাইমান নাই হিনে সাজাকা কয়লা হিনানি পাইথাক সালিংকাই আগস্টালনি সালমারি থামচিসা 2026 ককাই 31 আগস্ট 2026 নি বিশিং অ সকাত নি বাকি কয়লে নাই হিনে সাজাকা
1: অবহাই কেন বুড়িতাই চড়াই হামকাই নাই মথা হাক্তর হাফাংনি বখাক্তই লোকরগ্ন কাইসা ওই বিশিংতই সাকলাই জাখা বংখা প্রধানমন্ত্রী বাল পুরস্কার এবার সকাত নি বাকি ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল নি বিশিংতই অবরজাকানে দফা হামক্রাই তংখর থংমুং হুকুমু খাকুয়ার তাই সৈসিমুং অবহাই রগ কাহামকুক নি বাকিন অচেরাই রগ্ন সকাত রাজাকনাই বরকনি উমরংনা নাংনাই নখা বিশি বাণী সিমি নখা বিশি জি চার বরকন অকয়লাইনি বাকি গসি জাখানে সাকলাই জাখা মুচুংনাই রক সাক বাইথাংন অবনি বাকি অসকাতনি বাকি কয়লাই ইয়াফার মান্নাই আবং নাংনাই awards.gov.in নি বিশিংতই কয়লা ইয়াফানানি পাইথাক শালমারিনি কক সাজাখা ই আগস্টারনি শাল জিবা শালমারি
0: খোয়াই হসপিটালনি তে খোয়াই জেলা প্রশাসনী সাকতারমা বাই কাইসা বেলাই সামুং কাহাম জাংজাখা আগরতলাও আইজিএম ফানা জিবি হাসপাতাল ফানো উংখা ফাই তুমুং খুয়াইনি বরক লাংমা সখাঙ্কে বরকনি মাংক থেয়ে ত্রাং থাকার বাকে তান গবাং মানো ফিয়াবা ও খুয়াই হাসপাতালনি রুগী কল্যাণ সমিতি আর কে এস তে খুয়াই জেলা প্রশাসন বাই কাইসা এম্বুলেন্সনি লোয়াজিমা খাইজাকা কেবল ফানো থেকে হিঙ্গাকে বরক বরকি মাংক থেয়ে ত্রাংনার বাকে 1000 টাকা রং রেখাই কিন্তু আগরতলার সিমি খুয়াই ত্রাং থাকমানাই হিনে সাজাকা আবো যত লোকরকনি বাকে সেপ নি বাকে সংসার যাকা তুমুং অন্তুদ্দয় কার্ড হোল্ডার বড় রকমকে এ এ ওয়াই রেশন কার্ড গান রকমকে বড়কে 500 টাকা মালখুংনি বাড়া রেখেন মাংকথিন ত্লাং মানাই হিনে সাজাকা
1: হাস্তে হাফং ত্রিপুরা সাহামক্রাই বেদে ত্রিপুরা তং সুকনাই তাই গোসি যাক রংনগ সুরঙ্গি তংনাই চুকচাক ত্রিপুরা সা রং সুরঙ্গনাই রক নিথানি নৈশাই নৈচি দক নৈচি সিনি রং বিশিনি বাকে আমব্রেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি এ চিলড্রেন প্রি মেট্রিক স্কলারশিপ ফর এস টি স্টুডেন্টস ত্রিপুরা মুঙ্গই স্পন্সার প্রজেক্ট নিয়ে বিশিংতেই রং রেম চুকুতেই রেমচি সুরঙ্গি তংনাই রকন প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকে scholarships.gov.in অপোর্টাল নি বিশিংতে কয়লাই ইয়াচক জাগাই দং কয়লাই ইয়াচক জাগানে ই আগস্টাল নি সাল থামচিসা সালমাই জরা আসুক জরা কক থুম রক খানা লাইখ্যা

আশিক চরা গৌতম দেব বর্মানি খরং বাই রেজা মুখনা বাইকে আকাশবাণী আগরতলা অরণপাইকে চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ুনি খরং তিনি কম থিংতানি তঙ্গ আংরুমা তাই লগি তাকু গকরা তাপস দেব বর্মা

এতক্ষণ ককবরক অনুষ্ঠান হাইবনি করাং শুনলেন। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান পরিচিতি। একটু পরে সকাল 7টায় শুনবেন প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে সকাল 8টায় সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে, 8:15 শুনবেন আজকের কবিতা। কবিতা পাঠ করবেন শ্রেয়া ভট্টাচার্য, ডন বস্কো স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী, উদয়পুর গোমতী ত্রিপুরা। এরপরে শুনবেন দোলন চাঁপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী অপর্ণা নাথ। সকাল 9:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 10:05 শুনবেন দেশবন্দনা, 10:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। এতে আজ শুনবেন সেনাই বাদন শিল্পী আলী আহমেদ হোসেন, রাগ টুডি। বেলা 11:05 FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানটি আবারও শুনবেন বেলা 1:40। বেলা 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 2:00 মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 সেজতি অনুষ্ঠানে শুনবেন অতুল প্রসাদের গান আমি নারী। অনুষ্ঠানটি শুনবেন 2:30। এতে আজ শুনবেন সুর মল্লিকা অনুষ্ঠানে বাংলা আধুনিক গান, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন, বিকেল 5:10 শুনবেন জীবনের গল্প

বলবেন বিদ্যুৎ বৈদ্য সিটি মিশন ম্যানেজার ত্রিপুরা আরবান লাইভলিহুড প্রজেক্ট বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল এবং সাবরুম নগর পঞ্চায়েত। এর অব্যবহিত পরেই শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। আজ শুনবেন একই ছায়াছবি থেকে নেওয়া গান, লোকসঙ্গীতের আসর 5:45 বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। ককবরক অনুষ্ঠান 6:00, 6:30 খেতে খামারে, 7:05 পদ্মা পুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনবেন, বিষয় বিপুলার সহিত লক্ষিন্দরের বিবাহ, এর 34 পর্ব, পরিবেশনায় রত্না দেবনাথ এবং তাঁর দল। রাত 8:05 মনোরঞ্জনী অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান জানা অজানা। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 8:30, উপস্থাপনায় নবনীতা মজুমদার। 9:00 পাঁচমেশালী অনুষ্ঠানে শুনবেন গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, 9:30 আইনের দর্পণে। রাত 10:00 সংসদে বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী বিলোনিয়া। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন একটু পরেই।

আজ শ্রাবণের এক স্নিগ্ধ বৃষ্টিমুখর সকাল, আকার জুড়ে মেঘের আগানাগোনা, টুপটাপ বৃষ্টির সুরে যেন প্রকৃতি আজ নিজেই এক মধুর সঙ্গীত রচনা করেছে। এই বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকালে সবাইকে একরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সকালে।

আজ 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 3রা আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আজ সকালের শুরুতেই আমরা ফিরে তাকাবো ইতিহাসের পাতায়। ১৪৯২ সালের এই দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের পালোস বন্দর থেকে তাঁর ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করেন। এই অভিযানের ফলে ইউরোপীয়দের কাছে আমেরিকা মহাদেশের দ্বার উন্মোচিত হয়। ১৯১৪ সালের 3রা আগস্ট প্রথম বিশ্বযুদ্ধের সূচনা পর্বে জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই ঘটনাটি বিশ্বযুদ্ধকে আরও বিস্তৃত ও ভয়াবহ রূপ দেয়। ১৯৬০ সালের এই দিনে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে। আজকের এই দিনে 1916 সালে জন্মগ্রহণ করেছিলেন উর্দু কবি ও প্রখ্যাত চলচ্চিত্র গীতিকার শাকিল বাদায়ুনি। তাঁর লেখা অসংখ্য কালজয়ী গান ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। জন্মবার্ষিকীতে এই মহান কবি গীতিকারকে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি।

চলছে আগস্ট মাস, ভারতবাসীর কাছে এই মাস শুধু একটি ক্যালেন্ডারের অধ্যায় নয়, এটি গৌরব, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক। কারণ এই মাসেই আসে আমাদের জাতীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন 15ই আগস্ট, মহান স্বাধীনতা দিবস। আগস্ট মাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু অধিকার ভোগ করা নয়, বরং নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, দেশের ঐক্য সম্প্রীতি উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করা। আসলে এই স্বাধীনতার মাসে আমরা প্রত্যেকে দেশকে আরও সুন্দর, শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার করি।

মনোজ মুরলী নায়ারের গাওয়া এই দেশাত্মবোধক গানটি শুনলেন। অনুষ্ঠানে এবার একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও অন্যান্য তথ্য নিয়ে ফিরে আসছি।

0: দ্বিতীয় তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: গলি গলি এই আওয়াজ সরাস, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখবো আগামী নতুন অধ্যায়। আমাদের জন

0: যায় গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।
1: আপনারা শুনছেন প্রভাতী তথ্য ভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 পালিত হচ্ছে 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত। এবছরের প্রতিপাদ্য বিষয় হল জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান। ব্রেস্ট ফিডিং ফর এ সাস্টেইনেবল স্টার্ট ইন লাইফ। এই সপ্তাহের মূল লক্ষ্য হল পুষ্টির উন্নয়ন, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং মাতৃদুগ্ধ পানের সুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026-এর এই প্রতিপাদ্য বিষয় জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান। জন্মের প্রথম 6 মাস শুধু মায়ের দুধ এবং শিশুর বয়স 2 বছর।

তার বেশি সময় পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার, যার প্রধান উদ্দেশ্য হল শিশু ও মাতৃত্ব স্বাস্থ্য রক্ষা, পুষ্টি নিশ্চিত করা এবং দারিদ্র ও খাদ্য নিরাপত্তাহীনতা কমানো।

স্বাস্থ্য পর্বে আজ আমরা কথা বলবো মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে। কারণ একজন সুস্থ মাই জন্ম দেন একজন সুস্থ শিশুর, আর সুস্থ শিশুই গড়ে তোলে একটি সুন্দর সমৃদ্ধ উন্নত জাতি। একটি শিশুর সুস্থ জীবনের শুরু হয় মায়ের গর্ভকাল থেকেই, তাই গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় সময়মতো টিকাকরণ ও প্রয়োজনীয় পরীক্ষা মা ও শিশুকে অনেক জটিলতা থেকে রক্ষা করতে সাহায্য করে। শিশুর জন্মের পর প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। শিশুর জন্মের পর প্রথম যেন ঘন হলুদাভ দুধ বের হয় তাকে বলা হয় শাল দুধ বা কোলোস্ট্রাম। এই দুধ শিশুর জন্য অমূল্য সম্পদ। এতে রয়েছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় উপাদান যা শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধই খাওয়ানো উচিত। এই সময় অতিরিক্ত জল বা অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর সম্পূরক খাবার শুরু করা যেতে পারে এবং অন্তত দুই বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যাওয়া খুবই ভালো। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, শিশুর মানসিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। শিশুর সঙ্গে সময় কাটানো, আদর ভালোবাসা, গল্প বলা, গান শোনানো ও খেলাধুলার মাধ্যমেও তার বুদ্ধিবৃত্তিক মানসিক বিকাশ আরও সমৃদ্ধ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মা ও শিশুর স্বাস্থ্য শুধু একটি পরিবারের বিষয় নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। সচেতনতা, সঠিক পরিচর্যা এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে পারি। শুনলেন মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে কিছু কথা।

আজ সকালে এবারে বলবো ব্রডকাস্টিং ইন ইন্ডিয়া এবং আকাশবাণী সম্পর্কে। স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম আর অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্মের এই যুগে একটি

প্রশ্ন প্রায়ই শোনা যায়, রেডিও কি এখনও প্রাসঙ্গিক? উত্তর হল হ্যাঁ, এবং অত্যন্ত প্রাসঙ্গিক। প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, রেডিওর একটি বিশেষ শক্তি রয়েছে। রেডিও শুধু তথ্য দেয় না, এটি মানুষের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে। একটি কণ্ঠস্বর, একটি গান কিংবা একটি গল্প শ্রোতার মনে তৈরি করে এক অনন্য অনুভূতি। বর্তমানে রেডিওর আর শুধু ট্রানজিস্টারের মধ্যে সীমাবদ্ধ নয়, আকাশবাণী সহ বিশ্বের বিভিন্ন রেডিও স্টেশন এখন FM, মোবাইল অ্যাপ, ওয়েব স্ট্রিমিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বাড়িতে, কর্মস্থলে, গাড়িতে কিংবা ভ্রমণের পথে যে কোনো সময় রেডিও এখন হাতের মুঠোয়। রেডিওর জনপ্রিয়তার আরেকটি বড় কারণ এর সহজলভ্যতা। দুর্যোগের সময় প্রত্যন্ত অঞ্চলে কিংবা ইন্টারনেট সংযোগ সীমিত এমন এলাকায়ও রেডিও নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে কাজ করে। সংবাদ, আবহাওয়ার খবর, কৃষি বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা এবং স্থানীয় সংস্কৃতির প্রচারে রেডিওর ভূমিকা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, মানুষের ব্যস্ত জীবনে রেডিও একটি সঙ্গী মাধ্যম। কাজ করতে করতে রেডিও শোনা যায়, পথ চলতে চলতেও শোনা যায়, তাই রেডিও শুধু একটি গণমাধ্যম নয়, অনেকের কাছে এটি প্রতিদিনের জীবনের এক আন্তরিক বন্ধু। সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে রেডিও আজও শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর সেই কারণে প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগেও রেডিওর আবেদন অমলিন, তার কণ্ঠস্বর এখনও সমানভাবে প্রাণবন্ত। শ্রোতা বন্ধুরা, রেডিওর এই দীর্ঘ যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি বদলায়, মাধ্যমের রূপ বদলায়, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সংযোগের প্রয়োজন কখনো ফুরায় না।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আজ সকালে এবারে কয়েকটি সংবাদ শিরোনাম। স্বাধীনতার 79 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি শুরু। দিল্লিতে এনসিসির সাইক্লোথন অনুষ্ঠিত। রাষ্ট্রপতি আজ উড়িষ্যা সফরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। পাঞ্জাব হিমাচল আর্থিক বকেয়া নিয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। ভারত চীন সীমান্তের শিপকি লা বাণিজ্য পথ প্রায় 6 বছর পর পুনরায় চালু হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাত ঘিরে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর সামনে এসেছে। ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ও চরম আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

আহমেদাবাদের হাতে আনুষ্ঠানিকভাবে বেটন তুলে দেওয়া হয়েছে স্কটল্যান্ডের জশকের পুরুষদের মাইল দৌড়ে স্বর্ণপদক জিতে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বসিত করেছেন। শুনলেন কয়েকটি খবরের শিরোনাম, এরই সঙ্গে শেষ করব আজকের প্রভাতী তথ্যভিত্তিক পরিবেশনা। আজ সকালে আপনাদের সঙ্গে ছিলাম আমি অসীম, আবারও কথা হবে আগামী সকালে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। এখন সংবাদ, প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরকি সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাস হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্প স্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনার কাজ শুরু হবে আর কিছুক্ষণ পর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মনে মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর সুস্থ জীবন যাপন করা উচিত।
1: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो।
0: প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন হবে। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসক্তির মারাত্মক পরিণতির বিষয়টি তরুণদের অবশ্যই অনুধাবন করতে হবে। তিনি মনে করিয়ে দেন যে মাদক পেশাগত জীবন নষ্ট করে, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যক্তির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সামাজিক লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্য তিনি পরিবারগুলোর প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, আক্রান্ত সদস্যদের সুস্থ হয়ে উঠতে সহায়তার জন্য পরিবারের উচিত সময়

0: মতো সাহায্য নেওয়া, খোলামেলা আলোচনা করা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করা। তিনি জোর দিয়ে বলেন যে মাদকের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করতে সন্তানদের সময় মতো সহায়তা প্রদানের জন্য পরিবারগুলিকে খোলামেলা আলোচনার পরিবেশ গৌরব তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরো বলেন, সামাজিক বিচ্ছিন্নতা, অস্বাভাবিক আচরণ, কথাবার্তা এড়িয়ে চলা, গভীর রাত পর্যন্ত বাইরে থাকা বা ঘন ঘন টাকা চাওয়ার মতন আচরণগত পরিবর্তনগুলো মাদকাসক্তির প্রাথমিক লক্ষণ হতে পারে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকদের প্রতি আহ্বান জানান যে তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে মাদক অপব্যবহারের বিপদ নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে তিনি সচেতনতামূলক অভিযানেরও আয়োজন করার ব্যাপারে উৎসাহ দেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারতের স্বপ্ন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। ফরিদাবাদের অমৃতা হাসপাতালে বিকশিত ভারত সংকল্প অভিযানের নেশামুক্ত যুব জাতীয় অভিযানের সূচনার পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
1: हम युवा विकसित भारत में अपनी भूमिका रखेंगे और इसलिए ही आज के दिन में ही आदरणीय प्रधानमंत्री जी 1 करोड़ से अधिक युवाओं को नशा मुक्ति का शपथ भी करवा रहे हैं और देश के युवा आगे आके नशा मुक्ति के सामने माई भारत के द्वारा अभियान का प्रारंभ कर रहे हैं।
0: শক্তিশালী অর্থনৈতিক সূচক, শিল্পস্থাপনে উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের পূর্বাভাসে চেয়ে এই হার বেশি। শনিবার প্রকাশিত SBI রিসার্চের মনিটারি পলিসি কমিটি MPC বিষয়ক প্রাক বৈঠক প্রতিবেদনে বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর জেলায় এবং গঞ্জাম জেলার তাপতাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। কটকে জগৎগুরু কৃপালী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনেরও করবার কথা রয়েছে তার। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গত মাসে 30 তারিখে বিহারের বাঁকিপুর, গুজরাটের মাঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। সকাল 8টায় গণনা শুরু হবে। প্রথমে পোস্টার ব্যালট গণনা হবে এবং এরপর সকাল 8:30 থেকে EVM এর গণনা শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেবার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ থানার ঠিক বিপরীতে সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদুল শরীফের সেন্ট্রাল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। স্থানীয় জনজাতি পরিষদ সোয়াত আমান জিরগা এই শান্তি সমাবেশের আয়োজন করে। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। গ্রিসের আত্মিকা অঞ্চলের পাসাতা এলাকায় দমকাল বাহিনীর 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। এথেন্সের উত্তর পশ্চিমে ছড়িয়ে থাকা এক ভয়ানক দাবানল নিয়ন্ত্রণে আনার সময় এই দুর্ঘটনা ঘটে। দাবানলে 1000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি হেলিকপ্টারে থাকা 2 জন, এক গ্রিক ও অন্যজন ডেনমার্কের নাগরিক নিহত হয়েছেন, তবে অন্য হেলিকপ্টারটির 1জন গ্রিক এবং 1জন ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচে গেছেন। সংঘর্ষ

কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে এক সম্মেলনের আয়োজন হয়। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানে এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবণ্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারতের 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্প স্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রে পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশা সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক এবং সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের প্রথমেই কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। আগামীকাল তিনি দক্ষিণ ওড়িশার তপ্তপানির কাছে মা কান্ধনী দেবী মন্দিরে পুজো দেওয়ার পর অন্যান্য সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকাসক্তির বিরুদ্ধে সারা দেশে আগামী 100 সপ্তাহব্যাপী জনভাগিদারী মূলক প্রয়াস নেশা মুক্ত ইউবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব অংশকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। উল্লেখ্য, দেশজুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের গভীর সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপাল কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে মাদকের ভয়াবহ প্রভাবকে 3টি D, ডার্কনেস, ডিস্ট্রাকশন এবং ডিভাস্টেশন হিসেবে উল্লেখ করেছেন। এই অভিশাপের বিরুদ্ধে রাজ্যপাল সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে গতকাল আগরতলার সখী চরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে গিয়ে শিক্ষা, খেলাধুলা ও সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ঊনকোটি জেলায় গতকাল সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপির কার্যকর্তা সম্মেলনে উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। পরে সাংবাদিকদের তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় তিনি সফর করছেন। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10

আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরের অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে গতকাল বিজেপির প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য এ খবর জানিয়েছেন। এদিকে দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে বিলোনিয়ায় বিজেপির পিলার জেলা অফিসেও এক সাংগঠনিক সভা হয়। সভায় 2 বিধায়ক সহ বিজেপির সাংগঠনিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, নিট পিজি 2026 এর জন্য মোট 273,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5% বেশি। পরীক্ষাটি প্রায় 340টি শহর এবং 1300-র বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। পরে ডিয়ার ক্লাব ও ফুলোঝানো অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছাড়াও দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি উড়িষা বেড়াইমাও থাঙ্গানা নকা সালতামনি বিনি অ বেড়াইমাও ব কটক ভুবনেশ্বর ব্রহ্মপুর তাই গজাম হাংকরনি তপ্ত পানি ও জুদা জুদা রং হুকুমু তাই হাপাংনি পান্দাও মান জাগানো রাষ্ট্রবক্রক থাংমানো কিতিংগৈ কড়াক নাইম থাংনি যুগালি মুংনা হারজাখা আর মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া ফেক মুংন কেবেঙ্গই বস্কাং সারা হাতি রমই হাকতর গনাঙ্গই জনভাগিদারী অভিযান নেশামুক্ত ইউব ফর বিকশিত ভারত অভিযান চেঙ্গে রেখা দিল্লি কতালো বার্চুয়ালতে অভিযান চেঙ্গই কক নারকনা থাঙ্গই মচাং মৌদি সাকা ভারত বিকশিত ভারত অংমানী লামাব বস্কাঙ্গই তঙ্গ অজরাব হাকতরনি শিক্লারক যত্ন শাকদুক কাহাম ওয়ানসক মুং কাহাম শাকবাইথাং কাহাম অংনানী নাংথাই মন্ত্রীবক্রক তৈব সাকা ফেক মুং ইয়াকাকজাক হদা সংসাই তিসানাব তৈ লুকুরক্ন খাতুং রেনা নিবাগৈ হাকতর থগৈ ককতি শালব্রুম সামুংবতাং সংসার জাগানো হাকতর নৈচিচা সাই থাইনি সিমে খরক রজাক সানিব কবাং শিক্লারক অপান্দাও মাজাখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু সাকা ফেক মুং মানিবাই গদালমা ও হাকতর বৈবাকসা ত্রিপুরা হাস্তেও বানামা সিংসা কাইসা চবাঙ্গি বাজাখা কেরং রাইদা সিমিয়া আব হদা রাংথংতে ওয়ানসক মুং কাহামনি সাকা হামিয়া তুবু ও হদানি বাগৈ মিয়া ত্রিপুরা ইউনিভার্সিটি অডিটোরিয়াম বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবুতাঙ্গ ফেক মুং কারজাক ভারত শিকলা হদাস নামৈতি সামাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী ভার্চুয়াল তাংবুতাং নরগৈ সংসারজাক পান্দাও হাস্তেফা ককনারকমাও অকক্ন সাকা বতৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী ওয়ানসক মুং ফেক মুং কারজাক ভারত আবো কাইসা হাপাংনি তাংবতাং সিমিয়া হাকতনি থিনাং নাইকল মুং মন্ত্রীবক্রক বিনি মন কি বাত পান্দাও ফেক মুং মানৈনি হামিয়া বাবাইন তৈয়ৈ কাইথামদি ডার্কনেস ডেস্ট্রাকশনস তৈ ডেভাস্টেশনস মুংগৈ খুরসাখা আবনি বাগৈ যত্ন পালখে কথাউই জবাখলাইনানি কবকা হাস্তেফা নেশামুক্ত ইউব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবতাঙ্গ আগরতলানি সখীচরণ রংনগ হজাকমুং পান্দা কাইসা সংসার জাখা পান্দাও শিকলা হদানো ফেক মুং মানৈ হামিয়া বাবাইন তৈ হজাক অংনানি তৈ ফেক মুং কারজাক হদা সংসাইতি সামাও বসকাঙ্গি ফাইনানি কবক মুং নারখা পান্দাও মানজাখা সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি কাসকু বিশ্বজিৎ সিল আউলিপুর নাইখাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হায়ুং বেরেমনি থাই গ্রং জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার আকর্ষণ কেন্দ্রনি সা খামতাই নুকুং হামক্রাই নাইখুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি নৈ সাই নৈচিদক আমজক মুংনি ককলাম পান্দা সংসাখা আর কাহামকে আমজক মুং নাহারনানি নাইমথাং সরাই সরাই রেগজাক তৈ তাং সেপনি চুবা চুবাই খ্লাইনানি সাকা ফানবক্সিন জাখা অ আমজক মুং অ তালনি বসকাং থামচি সালমারি ও অঙ্গানো ককলাম সালাইমা জোরা মন্ত্রী ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্স তাং সেপ বাই গদালজাক আমজক মুং নাহারনাই রক বাই গদালজাক বেবাক বেরেমনি নাইকল মুং চেরি নাইখা সংনাথা আমজক মুংরনাই রক্ন বুইনি কক খুঞ্জুব কানিয়া তঙ্গই এন বি ই এম এস তৈ সাকামতৈ নুকুং হামক্রাই কক চংলাই নকনি বকাকতৈ হাপাংনি সাকলাইজা কক রক্ন সিমি খনানানি বাগৈ কবক মুং নারেখা খনা কেরমেতাই আবনরগৈ হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তেনি লুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফার মুঙ্গ মন্ত্রী অক্রা সাকা কেরমতাই চিনি হাস্তেনি বরক প্রসঙ্গে শ্রী সিতিনি হুকুমুনি মারি বুবাগ্রানি জরানি সিমি পালাই জাগৈ ফাইমা অমতাই তাবুক ব কথারকে পালাই জাগো অ কথার তেরো টংকচাং বাইয়াবসারি তাই যতনি বাগৈ হামক্রাই তুবানে হনি নদিয়াই খাব প্রদেশ বিজেপি নি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরাই মিয়া উনগৌটি হাঙ্কর বদলনি মথানি তাংবতাঙ্গ মানজাখা কুমারঘাটনি গীতাঞ্জলি অডিটোরিয়ামও বিজেপি বদলনি কুথুম লাইমান চেঙ্গে রেখা তাই বাইক রেলি কাইসাব সংসার জাখা আর মানজাখা হাস্তেনি বানিয়া নাইখুংনি মন্ত্রী সান্তনা চাকমা শিকলাতেই থং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রায় আকর্ষণ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রীরগ্নি লীগ ফুটবল বাতাইলাইমুং মিয়ানিসিমি আগরতলাও চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও বাতাইমুং চেঙ্গে রেখা আগিনী ব্রী ফুটবল থাই দীপ্তি পাল পান্দাও আগরতলা পুর নাইখ্রাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্তব মানজাখা উল ডিয়ার ক্লাব তে ফুলুজানু এথলেটিক্স ক্লাবনি বিসিংব বাতাইমুং অংখা তাবুক নবাদিবানী ককতমা নবার্তিবানি সিকাংবাড়িয়ানি কক মুঙ্গ সাজাখা তিনি নখা চুমুই কবলজাক টঙ্গানো হাস্তেনি কিচাসক আমচাই ওয়াতৈ ওয়াউই মানু হনি হজাক মুংরেখা নবার্তিবার নাইখুং তিনি তুংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গই মানু তিনি আইচুবুখাগো খামানি তুংমারি টংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম্বা তামৈশতি 34 জরা ওয়াতৈ বাখা 7.2 মিলিমিটার
কক ব্রক বাই কক তুমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উলনি কক তুমা আওয়াই ইংগানো সানজা ডান্স নিতামই সঠিক রয়েছে বাবো

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জের ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘুরতে এখন সময় সকাল 7:46 হয়ে 30 সেকেন্ড।

আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। অনুষ্ঠানটি এখানে শেষ হলো।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ধন্যবাদ।

ফিরে যাবে গমের গাওয়া নজরুল গীতি শুনলে। এরই সঙ্গে শেষ হল নজরুল গীতির অনুষ্ঠান দোলন চাপা আকাশবাণী বিলোনিয়া। কাগজ কলম।

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআরএফে। স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 8:30 হয়ে 20 সেকেন্ড। শুরু হচ্ছে পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা বঙ্গরীর গান। আজকের বিষয় চন্দ্রধর ও সেহরাজ কর্তৃক ননী মুখ শ্রাদ্ধ, পরিবেশনায় অপর্ণা নাথ এবং তাঁর দল।

0: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়ি তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবেন? তাহলে দেরি কিসে, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: পদ্মপুটন অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনলেন। বিষয়ে চন্দ্রধর ও শাহের রাজা কর্তৃক নান্দিমুখ শ্রাদ্ধ। পরিবেশনায় ছিলেন অপর্ণানাথ ও তাঁর দল।

0: গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন বিশেষ সংবাদ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী বিলোনিয়া, প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে কানে। গানে কানে আসরে প্রথম গানটি শুনবেন আজনবী ছবি থেকে, শিল্পী কুমার শানু এবং সুনিধি চৌহান।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: গানে গানে আসরে এবারের গানটি শুনবেন কুলি নাম্বার 1 ছবি থেকে, শিল্পী অলকা ইয়াগনিক এবং কুমার শানু।

পূর্ণিমা এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে শুনলেন গুপি কিষাণ ছবির গান। গানে গানে আসলে এবারের গানটি শুনবেন হাম তুম ছবি থেকে, শিল্পী অলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়।

0: পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এবারের গানটি শুনবেন দেহেক ছবির গান, শিল্পী হরিহরণ এবং সাধনা সরগম।

ধুম ছবির গান শুনলেন অভিজিৎ এবং সৌম্য রাওয়ের কণ্ঠে। এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া।

এখন দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। প্রথম গানটির শিল্পী সবিতা চৌধুরী এবং অন্যান্যরা।

ক্যালকাটা কয়ারের পরিবেশনায় দেশাত্মবোধক গান শুনলেন। দেশবন্ধন অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া।

0: গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন সরগম অনুষ্ঠানে সেনায় পাতন শুনবেন শিল্পী আলী আহমেদ হোসেন, রাগ তুড়ি।

0: এতক্ষণ সেনাই বাদন শুনলেন। শিল্পী ছিলেন আলী আহমেদ হোসেন, রাগ তুড়ি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, পরে এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता।

আও চিং বেলা এখানে খানা তত রেসাব খানায় মান লাইকা আও আং নরনো অকক বারবা নমা সাও চিং স্রাই স্রাইকে সৈনানি স্রাই স্রাইকে বখানি ককন অরবো সুই রহরনানি রেসাব মনি কক থাইরকন স্রাই স্রাইকে সৈনানি আবো বেলা খানা নাঙ্গো তামনি গা

Rusap mung no khana layane phaidi

বেলাখানে খানা তো রসা মূসং খাই মান লাইক আও ফাদিকে তাই কাইশা এস এম এস পরলেমেন বিখাক থানলাইবান অজর সেহরনাই ববহাইন স্রাই স্রাইকে সেই মানজালিয়া নংখানা ককরে যে মানসাক পরিশুয়ানো তাই বসকাঙ্গ কাহামকে সৈয়ানি বাকি সাইটক দি বসিও ফুং কাহাম বাই আনি মু কে কে আং খুমুলুংনি খুমুলুং বানাম বানান রক্ত গোবাং মানুষজন নগো স্রাই স্রাইকে সৈদি খুমুলুং স্পেলিং তাই আনি আং খুমুলুংনি বিশ্বরাই দে পরমা নি জাদুনি রসাব নি হই কাহা বর্মা নি জাদুনি রসাব রসা মংসা খার দিয়ে ব শিহর জাদুনি রসাব মুসি খানা মসং জাগোচিনে তাকু তো হংকাই তো চিং তো জাদুনি রসাব মু খালায় তো তঙে মান লাইগলাক সাবনি রসা মংন সৈনা খানা মসংজা খাবো তো বসইলিয়া খুমুলংনি বিশ্বরাই দে বর্মানি হই সব বিশ্বরাই দে বর্মা তো বরণিয়াও তাং শিশু গিয়া বিশ্বরাই দে বর্মা হানাই রসাবনাই জাদুনি তংখানকে তো মানখানকে তাং নন খারবানো আবনি সাই হাইনে হাই দে কাইশা এস এম এস পড়লে মানে বিঘা থাকলাইবানো ফাইদি বসিও হ্যালো বাই ফুং কাহাম আং আমপুরা জালাই দিশানি বিমল দে বর্মা বুকুক আয়সানি রসাব মু কক থাইংখা খুগুই খুগুই খগুই খগুই সিং খানা বিনাব খগুই খগুই তালাঙ্গ বেলাই হামবাই বাইন ডেলিগেট টু ব্রিজেস দেবরমা ডেলিগেট ইয়া ডেডিকেট সিংনাই যেন ডেডিকেট হি হামনাইকে যেন বন ইয়া ফারো হাইকেবা যেন বন রুব অরজাব বন যেন ইয়া ফারো আবাহাই দা ডেলিগেট হিস ডেলিগেট ইয়া যেন কক্রক সাপুর রগবাহাইন ডেডিকেট হই যেন

বখানা মুজুমজাক মানে বিশ্বরাই হিনেই বসেও বুমদা সাকা তামসিকা সাইসরাইকে ওই বাকি বেলাই খেনও যং জালুঙ্গ বিনে বুমদা বিশ্বরাই রেসাব নাই বুমদা বিশ্বরাই ইংকা বিশু সাইমালিয়া অর চিনর রেসাবনায় খরকচা বিশ্বরাই হিনে দঙ্গ ফাদিকে যেন বিনে রেসাবমুন খালাই হ্যাঁ

사례 살탕 모욕하제 뽕어 보내 집으로 영거리 뽕어 나이라 야기니 비띠라고 허바이 저도 나이 칼리차 부카타 마라 저노

บลัยขณะขณะตัวตกจึงจะดูนี้หรือทราบมึงบอกขณะมันไรแค่ตาบุกจราวจีนียาก็จราคิชันต้องชัวชันทางกันแค่จีนีขานีหรือทราบมึงปันดานีโอจราวขณะไรนะตาบุกจรานี่ก็บล็อกนิวส์แฮดไลน์ชัวতাবুজরনি ককবরক নিউজ হেডলাইনস রকমকা রাষ্ট্রবক্রক দ্রুপদী মর্মতিনি উড়িষ্যা বেড়াইমাও থাঙ্গানো নখা সালথামনি বিনি অ বেড়াইমাও ব কটক ভুবনেশ্বর ব্রহ্মপুর তাই গঞ্জাম হাঙ্করনি তপ্ত পানি ও জুদা জুদা ও রং হুকুমো তাই হাফাংনি পান্দাও মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া ফেক মুংন কেবেঙ্গই বসকাং সারা হাতি রমই হাক্তর গনাঙ্গই জনভাগিদারী অভিযান নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযান চেঙ্গি রেখা কেন্দ্রনি শাখাম তাই নুকুং হামক্রাই নাইখুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি 2026 আমজকমুংনি ককলাম পান্দা সংজাখা আমজকমুং নাহারনানি নাইমথাং রুগজাক স্রাই স্রাই তাই তাং সেপনি চুবা চুবাই খ্লাই জাগানো ও আমজক মু অ তালনি বসকাং থামচি সালমারি ও গানো ইস্তেফা নাকাদি হাস্তেফা ইন্দ্রসনা রেড্ডি নালো সাকা ফেকমুং মানে বাই গদাল জাক গদাল মাও হাক তর বাই

বাক্সাতির পর হাসতে হব ওয়ান আমার সিংসা কাইসা চবা কেরংগাইদা সিমিয়া আবহদা রাং থংতাই ওয়ান শক মুংকা হামনি সাকা হামিয়া তবুও হদানি বাগৈ খনা কেয়ারমতাই আবনরগে হাস্তানি মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিক সাহা হাস্তানি লুকুরক খাকা হামিয়া ফারকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকেল জাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বরিরকনি লীগ ফুটবল বাতাইমু মিয়ানি সিমি আগরতলাও চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও বাতাইমুংন চেঙ্গিরেখা আগিনি বরি ফুটবল থংক্রং দীপ্তি পাল নবার তৈবার নি বস্কাং বারিয়ানি কক মুঙ্গ সাজাক্ষা তিনি নখা চুমুই কবল যাক টঙ্গানং হাস্তেনি কিসাশেক আমচাই ওয়াতেই ওয়াইমান হনৈব হজাক মুং রেখা নবার তৈবার নাইখুম আসু জারা চেনখান লাইখা নবার তৈবার নাইখুম নেমে কক তোমারক তাই নাংকুক মানি কক তোমা ববাগ রক আও ফারিকে চিনি আগো গবাং তো জরা গরিখা তাকু খরকসা শিহরমানি ব শিহরমানিকে আয়েসা দেবরমা বাইরে সাবজাক সাপন খানা মুসং জাকমানি ফারিচিং খানা লাইন চিনি আগো জরা গবাং তো গরিখা খানা লাইন ফাইদি

নরখাইতে আকাশ বানে আগরতলা এফএম উজ্জয়ন তো 101.6 মেগাহার্জ তাই অজর ওয়াং তো নরপাই নরকনি লগে নরকনি বুকুক আর যে মিনা আও চিং পান্ডা কাইসা খানালাই পাইলাই খা খানে রাজাবম নরকনি শ্রীহর যাক এস এম এস বাইখলাইনাই এস এম এস নি বিশিংতে হোয়াটসঅ্যাপ নি বিশিংতে নরকনি খানা নাম চুংজাক মানে রেসাব মরক নরকনি শেহরজাক এস এম এস রক তাবো গোবং মন ফাইদংক আবনি বাগাই নরন কাইসা কইমু এস এম এস তো তাবুক তাই পরি জাগলাকা জরা গ্রীকা তাবুক নেওয়া জরাঙ্কা রেডিও কুইজ নি জরা রেডিও কুইজ নি জরাও ফারি যেন কুইজ নসংলাইনা যেন সঙ্গলাই মানে বাক থাংলাইনা আং বেলাই শিওহনাই নরকন সঙ্গমানিয়া হাইকেবা যেন বেপাক ন শিও চিনে হাবানক নাইব নরকন সঙ্গমানিয়া যেন যতন সঙ্গলাইনানিসে সাইমায়ানো সাইমান লাইনানিসে আপনি বাকি ফাদি যতন লগির দি লগি তংদি চাতেই চাইতে খেপন নরক যে মুইতো মান মানে নরক যে সাইমা মানে সিমানি নোপানি ন নরক সাদি শেয়ার খাইদি হাং আসি বেলাই কুথুক কে মুমায়া আপদি রকম সঙ্গলা হাইকাবা আং বেলাই মান হনিব নরক সঙ্গমানি কলাইয়া ফাদি যেন সঙ্গলাই মানে বখান থাংলাই যেন দিনিনি তো সঙ্গজাকনাই রকম বিশিংও জিওগ্রাফি ওয়ার্ল্ড হেলথ এনভাইরনমেন্ট রকম তিন সঙ্গজাকনাই আপনি বাকি আং নরক সঙ্গনাম সঙ্গমানি হিংকাই অব রকম বিশিংও ন চিনি ভারত হাক্তর যতনি সাই গবাং কুক ফ্লাড এনাই হাইকাবা তৈ লম নাই আবহাই ব স্টেট বব বব স্টেট আবো নরক সাইমান খাঙ্কাবা সাদী

0: চিনি ভারত হাক্তর তো ওয়াতে ইংয়া ইংয়া হাম্পানো চিনি বড় রক চিনি ভারত হাক্তর যত বড় রক নম খেতং থাকিদং খাই চাই মানানি হাই ওয়াতে যত স্টেট ন ওয়াও হাঙ্কাই অ আমার রকনে বিশঙ্গ পানো বাক্সা ও কেসা বাক্সা ও বাক বাং বাক্সা ও কাবা বাক্সা কেন ওয়াতে ওয়াও হাইপানো বরকনে আ থাই রক হাঙ্কাই ডাকতেন লমই থাঙ্গো হাঙ্কা আ থাই রক আ স্টেট আবো বব বব ডাকতেন লমো তামনি হিঙ্কাঙ্কাই বরক হাঙ্কা কিসা থেনাও দঙ্গ আ স্টেট রক আবনে বাকি ডাকতেন তুই লমো কা আবো রকনি বিশঙ্গ বব বব ওঙিমান নরক ককদুকনি বিশং তুই গরঙ্গি সাদে ককদুক ভাই দখা নাইগ্রেন সাবো দং হ্যালো
1: দিবর কাহাম মেডাম
0: বেলা এখানে দীপর কাহাম তাকু সাবং খা বরণী সাই দং রঞ্জন আ বেলা খেলাম সব তাকু না দ সাদি

0: তিনি বারো খাওয়াত যে নগুবি তংমানি যে লমানি যে ইয়াং নডিসকে তিনি আসাম হাসে ও গিয়াং পশ্চিম বাংলা যে কলকাতা ও উড়িষ্যা হাই জায়গার গো রাবাহাই রগো বেলাই চেং তা বেশিরভাগ লমতা
1: হামাই বেলাই কেন গরমানি বাকি খাই টংনি তো চিনি পান্দা হামাই আহ চিনি তাকুক তো সাকা আবনি বিশং অনরক অকক নি কক ফিল মুং নরক রানা মুসংখাই সাইমানো গরংদি ডাক্তি ডাক্তি খ্লাইনে চিনর কক তো পাই খ্লাইনে চিনি ভারত হাক্তর বিশি বুরুম ন জেসক পানো ওয়াতি ওয়াইয়া ওয়াইয়া হন্দি হাইফানো কিসা মেশা স্টে ডগো কাইসা কুসু স্টে ডগো এবার হাস্তে রগো তুই লমো লমো ন লমো বরকে লমনাই ন লমনাই হিনি হমাহাই চিনি অরত চং ওয়াতি ফাই তুই লম খা হাঙ্কাঙ্কাই স্রাব সারক হাইকে বা দিবর সারক লম সুকা হাঙ্কাঙ্কাই সালচা সালনাই লম সুকা হাঙ্কাই সালনাই আবো কিসা মেশা জাগার গো আবো চিনব লম হুঙ্কাঙ্কাই তাই বুনিয়াং রক হুঙ্কাই নুক নক নুকুংসে তাই নুকজাগলি আবাহাইরক গা অবাহাই অঙ্গ চিনি ভারত হাক্তর সানা থাকাঙ্কাই আয়ং পশ্চিম ভারত বাকাগ্রগ হাঙ্কাঙ্কাই যেন সানা থাকাঙ্কে আর ওকেতো গবং কুক ন হাচিং জায়গা গরান জায়গা ওয়া দৈর আসে গবং ওয়া থাইয়া হাঙ্কাই ওয়া উইব চিনরেন হাইকে ওয়া সুগিয়া হপং সাপং টেম টেম রকে ওয়াই দিয়া স্রাবজা গরুমখা নখা সমকা ওয়া দি ওয়াখা থাকি থাঙ্গা হাইন হাই সা দো হাইন হাই হাগ্রাক অবাহের দো চিনি ভারত হাক্তর বেবাহ গদাল জাগ দো বরফ ক্লাইমা জায়গা দো বেলাইকে তুমফ্লামানি জায়গা আর ও মাসিংসে ইংয়া আবাহাই জায়গা দো হাইকে বা বাকসা বাকসা সাজলাংসে ইংয়া আবাহাই জায়গা দো হাইকে বা বাকসা বাকসা থাই দো ওয়া দৈমাং ওয়াই দো এসিয়ানে যতনে সেওয়াতে ওয়ানাই বতঙ্গ আমি কবাক নরকন সঙ্গনা মজুঙ কাইসা জায়গা দো যিনি ভারত হাক্তর আ জায়গানি বমুসাদি যতনে সাই এসিয়ানি যত সেমন এসিয়া কাইসা মহাদেশ এসিয়ানি আসক মহাদেশ কতমানি বিশুঙ্গ আবো কাইসা জায়গাও ওয়াতে ওয়ামাং দঙ্গ ওয়াতে ওয়া সুগো আর ও আবাহাই আ জায়গানি বমুসাদি গতাই কাইসা সঙ্গমানিকে ফ্লাট উমপুক মানে যতনি সাই গনই দঙ্গ চিনি ভারত হাক্তর গনই স্টেট আং গনই সাই রেসিওন ওয়াতি ওয়াখেন লমই থাঙ ডাক্তেন আথাইরকনি বংসাদি হাইকবা স্টেটনি বংসাদি তে কাইসা আংকে এশিয়ানি যতনি সাই ওয়াতি ওয়া কুক নাই থাই আপনি বংসাদি ফারি হজরাও কক দুগো সাবু তাই নিয়ে কক দু ফাই টংখা হ্যালো
2: হ্যালো
1: দিবর কাহাম
2: দিবর কাহাম
1: বেলা এখানে আও লামসগো লামসগো সাদি দাও যারা পুঞ্জি ফানো কাছে জায়গা দো যারা পুঞ্জির বেবাক জায়গাও ফাই ফাইয়া আবার হাইতা হ্যালো

0: ودي بورك هامتك هو ang Shillong tong su gya taku hai da Shillong tong su gya asiani jodi se warte wa kuk mani jaga Shillong tong su gya tab khe Meghalay khob jago hai pano Shillong ya ta te kai sengwani sanai da taku jini bharat haktoro flat unkuk mani kaini haste tongo a haste rang bung saima ka belai sanai sanai da
1: okay kerol
0: kerol leng lia taku kerol to abo wati kisha wa kha nong ne sing hani mani ara wa te wa su ka hang ka to flat ngo abahita taburom di chini tirfra haste hai pochim bongo hai aba hai rakta bale kena ham bai kok du bai kena mani bagai au sini sanai rakta jaga klaiti klaiti kena shaka chini poko konika samane abong to jaganu klaikya aipan tai kisa bari bosaka kokre jing jotoni she flat ungkuk mani চিনি ভারত হাক্তর নি কাইনি স্টেট অগ্নি বিশিং অঙ্গান গবাং কুক বরকে অঙ্গ মানে বিশি ব্রম নঙ্গ হাইসি চিনি ত্রিপুরা হা স্টেট অগত ফ্লাড অংফান বিশিং নি রকে বেঙ্গই বিশি থাম রকে বেং হাকে বিশি বা কে বেঙ্গই রফান চিং আবুব সালসা রক আবুব বেবাক খবইব অংসুকিয়া কিসা মিশা জাগা রক কিসা মিশা থাই রক আবাহাই ওকাই অবাহাইয়া অবনি সে গবাং বিশি ব্রুম ন বিশি ব্রুম ন ফ্লাট অঙ্গো তৈলমো আর থাই রক আর স্টেট অঙ্কা আসাম আসাম তো সিং নগুই না তো তাবুক ফ্লাট অংজাক তাবুক তুই কে যাবিয়া আর তাবুক বরক টংনা জায়গা ক্রে মাইজানা জায়গা ক্রে তৈ নংজাংনা ক্রে নগনি বেবাক মানে কসগই থাকবা গিয়া নগ হারবেগ হাবজাক তৈ হাবজাক লিগি সিগি গাই আবনো কারিব তে কাইসা স্টেট গা গাই বিহার বিহার বহাইন বেলাইখেন তলা বুনিসাই তলা থাই আমনি বাগি হাইকে বা হাসে হাইকে বা খেত জাগা হানি হেঞ্জাগ আবনি বাগি ডাকতে ন আরও বেশি ব্রুম ন তৈ লম গবং মা বরক বেশি বরম ন কেম্পো মা তঙ্গইও মাই মাসাইয়া তৈ মানে গিয়া অবাহাই কিলি গিয়ে সিগি এঙ্গেই দঙ্গ ককরিয়াও হতো নেচার জন জে রুও অবনো জিং তো মান যাগ আবনো কারি থেকে সে সঙ্গম যত নিশে ওয়াতে ওয়া কুক মানে থাই অব এশিয়ানি বিশিঙ্গ কাইসান অবংখা মেঘালয়ানি মসিন রাম হনি নাই চেরাপুঞ্জি আমচাইও দঙ্গ আর ওয়াতে ওয়ামাং নতঙ্গ সালসা ফান ওয়াতে ওয়াই মানে গ্রী সালব্রম ন ওয়াতে ওয়াও আবহাই থাই মসিন রাম নিনে থাই দঙ্গ ফারিকে জিং হাইন হাই বসকাঙ্গ থাংলাইনানি সিগাং হাই একাবা কুমন কক সঙ্গ মঙ্গ থাকানের সেগান রেসাব মং টাংসা খালায় খানা তত রেসাব মং ফাইডি

아우 벨레케네 카라토 도르사 봉증 카네만 라게 파리게진 따보고 저라고 헬트니 부각증 기셔 싱라이몽 당라에는 오저라오 또 와티 진어로 June, July, August, Ganga Balai, Keno, Tampui Warzagi, Bemar Hamia, Mamanjago. Wati Bankanke, Hakabu Watini Jorawo, Watini Molo, Ganke, Tampui Rock, Kawo, Dakdino Ara Arawo Brok, Timano, Kishimano, Hamia Nungra, Sitra, Manam, Obahirok, the Gutumo, Arawo Aro, the Hamia Arawono, O Tampui Rock Kawo, O Tampui Rockne, Bishinti, Kabangma Bemar, Jinivoro Rock Manjago. Tampui bay warza kangke. Jeng tampui bay warza kani, abo jeng kasui to manja, bobo to jeep, bobo aroro jeng leter petre ketong kangke. Hai kaba leter petre ketong ya pana. Jini no gana gini jeng kibi mani mana irok. Hai kaba haksal panang ka. Hai kaba soloi pano payu. Kebang ma bemar. Tampui bay warza kani abo bemarok. Abo ni bagai jeng. O bemarok ni bumung no she sai mana nang mani o bemarok tamu tamu ngi man abon ka she sung hai ke aboni logi logi jeng sap sutra to mani belai khena nang go beabar ne kok to jeng salai ne norok nang sung go tamu tamu bemar jeng tampui be man jagi man tampui be mar jang mani ke bang man bemar jeng ne a tampui be war jang mani o bemar man jak khang kai baksha baksha jini boro rok langma ari bu manam aboni bagai tampui khaya ti ke tong nani nga ga jini nok gana gini lekhna sap sutra ka ma to nai tei ba thak na re yati khlai ne jeng mani hamya rok tei hamya rok khibi bo a tei ba thak ya tei jeng sap sutra ma khai ne phare sibai jeng sap sutra ma khai ne তাই বলাই রক মানে হেমের রুম খাঙ্কাই চিঙাবন শখ নানি জরা মতে সগৈব না খিবি নানি তাই চিনি গবং মা মানে হামিয়া নারিকরা বখং রক মালা রক আর রকম তৈ কসাউই আবাই কেব থাম্পুই রক ডাকতি ডাকতিকে খাও আবনি বাকি আবা হাইরকাতেই মানে হামিয়া রক তৈ আশাক জাকতেই হাইরক নাই তৈ বার থাকি আর রকম থাম্পুই খাইমানো আবন বাকি আবা হাইরক নিয়াতেই খাই নাই এসিনি নগানা গিনি যুম যত না গিনি খাই না নাই নিং সিমি সাপ খাই তখন নগানান বরখে লেদ্রে পেত্রে খে তঙ্গি টঙ্কা গাঙ্কে থাম্পুই তো নি নক আরে ন ব অব আরে সি হিনি থাং গিয়াঙ্গলাক বর তো ব্যবসা খানো থানায় ব্যবসা না বেড়াই না আবন যতন ন সাপ সুতরা খে তঙ্গানি বাকিব খা তুমর না নাই খা বাজার নানি নাই তাই সাপ সুতরা খে তঙ্গা নাই আবন কারিব চা মুং তাই নং মুং বিশেংতি বেমার মানজক চিং কাহামকে ইয়াক সুইয়া চামুং কাহামকে সাপ সুতরাকে সঙ্গিয়া হাইকে বা খলবই তো নিয়া আবার হেখাইব গবং মা চামুং নংমুং চিং হামিয়া চিনি বহগ থাঙ্কাঙ্কে আবু আইব চিং গবং মা বেমার মানজাগো আবরক বহাই ন থাম্পুই রকনি বিশিং ইংই মানো চামুং গো থাম্পুই মাসি রক বা খাঙ্কাইব আর থাম্পুই আর তৈ বা চামুং রক রেখে হামিয়াঙ্গি থাঙ্গ বরক নি আরো নিজে ইয়ং যেন মকলবাই নগিয়া

0: Au hanai katal khelam sogo tabuk jorani pandao norok ni hamjak ma chini khatung ma au phadike chingoro o pandao hange to jeng hindi tai kok borok bai resap jak resap o kai ni kok bai na khanai man lai nai o jaronor khanai jong akashbani agortala fm u jento 101.6 megahertz tayang tong nor bai nor mi logi norok ni bukho arze mina आउ फरिके हाइने हाय नरकनि हमजाक माने पांडाव बेलाखना खातुम खाजां जा खनालाय नै हिन्दी तै कक परक बायरे साब जाग्रे साब मुं बेलाखना खातुम खाजा अ चिनि बरो रकम के कबा कक न जों बलिउड न हमजाक नै बरो जों बलिउड न नायते नायते न जों जतन तर आगे व सिनेमा नायनानि बेलाखना शेप करै चिनि बरो रकनि बागै केबनि नगद टिभि करै करेन्ट करै अब हाय जराव चिनि बर' रक टिभि हायखा जों भिडिअ होनो आबनो बारा नाहारै जेनेरेटर बारा नाहारै चिनि बर' रक फुनुग्लायो टिकेट गोनांखाबो फुनुग्लायखा टिकेट गोरिखेबो फुनुग्लायखा रां खांगै रक फुनुग्लायखा ना बनायलायखा अब हायखे जोंनि बर' रक आसेखे सिनेमा हिन्दी सिनेमा ना हामजाग्लायखा अब हाय हामजाग मुं चिनि बर' रक তামনি সানাই হিন্দি টকেন আশেকে হামজগ লংমানি বেবাক সরংমুং নাশিকমুং টার্গেট বেবাক ন ও বলিউড নি বিশিংতেই চিনি বড় রকম সাগর ভাইও চিনি বড় রক ওয়ান সুগো বেবাক ন ও বলিউড নি নায়ক নায়িকা হাই অংনা মসং জাগো সাইসং সাইসং না হাইকা সাক সাক ন ও বলিউড নি নায়ক নায়িকা রগই বাক্সা খাই নগো চিং বরক ন সরঙ্গ রসাব মুং মশামু কানমু চমু সামু নমু কক সামানি স্টাইল বেবক ন বলিউড নরংলায়ু আও ফারিকে আবু ন যেন বলিউড হামজাকাই রকবা খাখলাই নরহাইন হাই তিনি হিন্দি নানা মুজাকবাই ওয়ানো কক বরক বোখানালাই নাই ফারি যেন চেং লাইসিনাই হাইনে হাই অজরাব নরক ন কতাল খেলামসগো ফারিকে তাবুক যেন কক দু গিয়াশাক মানে বখাকসে থাংলাইসিনাই হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তা খুব
1: দীপর কাহাম ভাই
0: বেলা কেন দীপর কাহাম সাবো সাইতং বরন সাইতং সাগরা দি
1: আং কয়বার টনি পিজো সারি দমো
0: কুয়াই নি পিজোস না সাগরা দিখে
1: বেলা কে হাম ভাই ভাই
0: হাম ভাই হাম ভাই
1: আং কাছে রসম খানা এ জানুয়ার নি
0: জানুয়ার
1: উডি নারায়ণ ভাই সুন্দি সোহান রসমানি বনি খরাং ভাই
0: ককথাই সাদি রজাব মু
1: তুজি কো না গাবরা দিল গাবরা তা হে নি মনতা
0: তুজকো না দেখো তো হ্যাঁ দা
1: এ গাই আর আংরি রে খাইনাই বাই নেন ও তোনাই ল জো নেন কপল লে সিক পাছে ন তোনাই
0: হাম বাই
1: গাই ইয়াং বলকাঠানি আনি মুনাই সঞ্জিতা
0: আও
1: গাই ইয়াং গো দা বিসরাই জমু জলানি তাই নাগিসরানি ক্রান্ত মিতাই মরানিনি রাজু তাই এসান তাই যত খাই তোমার রুন বাগাই
0: আও বেলাই কেন হামবাই বেলাই কেন হামবাই
1: হামবাই
0: আও আজিং চিনি তাকক না বেলাই কেন হামবাই বরজাপ মুং খানানানি বাগাই কয় হরকা হাইনে হাই কক দুইয়া জাক মানে বাক থাংলাই না ফাইদি হ্যালো হ্যালো
2: দীপর কাহাম বাই
0: হ্যাঁ দীপর কাহাম তাকো
2: ইয়াং সিমলা সংকলা থাকি নে দেনে সে
0: আ লাম সগর তাকো না সাদি দ
2: আং দিনি ক গরন খা জানে ভাই
0: সাদি সাদি দ
2: ও ক মানে মানে আং কো সরকারি বুক মাই দ মানে জান কি তার জাত না মানে
0: দ দ দ ও
2: কো মানে রং সাগ রিসা বা খুম সিয়া আনি ছা সরাই গাই মানে ওর সামু কো তং ভাই
0: তর তং মা নাই টুক নাই রং সাগ রিসা না
2: কার সাম করে কে তমু নাও উ কানি মানে উ এমাং ফিল্ম নি খানি ক ন ন মানে ওর সাম লক খানি তা বাইজো
0: ইমাং ফিল্ম নি ন খানি কক ন
2: ই ম করে কে যা তো মন কি যা মানে ম ন কি যা নাই যা বাই তো সং ও ফা ফা মানে
0: রাং চাক রি চাক ন
2: ই ম ন কি যা কে সা খাই যা খনার গান বাইজো
0: দ দ দ
2: বেলাই
0: খে হামবাই বেলাই খে হামবাই Tambai. Aw, fadike ceng kena resapung sekanala. Sinai resapung kena ya deg bahai ceng lai tong lagi. Hei, di mana? Fadio jorawa ceng kanala ya ne? Januar toke ni, Hindi toke ni, tujuko na dekho tu, ji ghabrata hai. Or resapung no kanala ya ne? Or resapung no resap naingka udit narayantai suni di cuhan bay resap cak resapung.

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্তী ককবাড়ির অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে লিলে কুলিয়ে শোনা হচ্ছে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্র বাংলা সংবাদ লিলে কুলিয়ে শোনা হচ্ছে। এর অব্যাহতি পরেই আবার এফএম উজ্জয়ন্তীর ককবাড়ির অনুষ্ঠান আপনাদের আগরতলা কেন্দ্র থেকে লিলে কুলিয়ে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনী আজ বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার কাজ এগিয়ে চলেছে। বিহারে জনস্বরাজ পার্টি, গুজরাটে বিজেপি এবং মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে বলে জানা গেছে। উপসাগরীয় যুদ্ধ বন্ধ হতে চলেছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দিল্লির এক আদালত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় WFI এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ কুমারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, বিহার ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। একই কারণে লোকসভার অধিবেশনও দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। বেলা ১১টায় রাজ্যসভার অধিবেশন বসলে সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
1: India secured an impressive fourth position in the Commonwealth Games medal tally, winning 39 medals overall. Scripted history by registering their best ever performance at the Commonwealth Para Games.

0: The remarkable achievement has brought immense pride and honor to the nation and bear testimony to the growing excellence of Indian sportspersons.
1: রাধাকৃষ্ণন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। এর মধ্যেই বিভিন্ন সাংসদ তাদের বক্তব্য পেশ করার চেষ্টা চালিয়ে যান। এই গণ্ডগোলের মধ্যেই চেয়ারম্যান বেলা দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা সংশোধনী বিল পেশ হওয়ার কথা। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করবেন বলে স্থির করা হয়েছে। রাজ্যসভায় ক্ষুদ্র ও মাঝারি সংস্থা বিকাশ সংশোধনী বিল 2026 পেশ হওয়ার কথা। লোকসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে বিরোধী সদস্যরা নিট নিয়ে আন্দোলনের সময় পুলিশি দমনপীড়নের অভিযোগ হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।
2: कल संपन्न हुए समापन समारोह के उपरांत राष्ट्रमंडल खेलों का बैटन भारत को सौंप दिया गया है। 23वें राष्ट्रमंडल खेलों में उत्कृष्ट प्रदर्शन से देश के करोड़ों युवाओं और खिलाड़ियों को प्रेरणा मिलेगी। मैं सदन की ओर से देश का मान बढ़ाने वाले खिलाड़ियों, उनके कोच और टीम इंडिया को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूँ।
1: অধ্যক্ষ জানান, 2030-এর কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে হবে। এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সাংসদরা ছাত্র আন্দোলনের ইস্যু তুলে হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ সাংসদদের নিজ নিজ আসনে গিয়ে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার অনুরোধ জানান। তাতে কাজ না হলে অধ্যক্ষ প্রথমে বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। বেলা 12টায় অধিবেশন আবার শুরু হলে একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, তখন বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারত 39টি পদক পেয়েছে, যার মধ্যে 13টি সোনা রয়েছে। তিনি পদকজয়ী সমস্ত খেলোয়াড়কেই অভিনন্দন জানান। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্দাভিয়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জনকারী ভারতীয় দলকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে বলে সমাজ মাধ্যমে প্রচারিত এক ভিডিওকে সরকার জাল বলে খারিজ করে দিয়েছে। পিআইপির সত্য অনুসন্ধানী শাখা প্রতিবাদ বিক্ষোভের ভাইরাল ভিডিওকে পুরনো বলে বর্ণনা করে জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত করতে এই ভিডিও প্রচার করা হচ্ছে। পিআইবি এ ধরনের বিভ্রান্তিকর বিষয় সম্পর্কে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর ও সুস্থ জীবনযাপন করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জালপুর ও মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গত মাসের 30 তারিখে এই আসনগুলিতে ভোট নেওয়া হয়। বিহারে বাঁকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এগিয়ে আছেন। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল এবং মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে আছেন বলে শেষ খবরে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ অপরাহ্নে ওড়িশায় পৌঁছচ্ছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্ত পানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তার। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেরুরের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে তিরুনেলভেলি যাওয়ার পথে যাত্রীবাহী গাড়িটি উল্টো দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দিল্লির এক আদালত ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন WFI এর প্রধান ব্রিজভূষণ সারণ সিং এবং বিনোদ তোমরকে মহিলা কুস্তিগীরদের পেশ করা যৌন হেনস্থার মামলায় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। গত 2 জুলাই আদালত এই যৌন হেনস্থা মামলা রায়দান স্থগিত রাখে। 2024 মে মাসে আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আদেশ দেয়। জুন মাসে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও ঝাড়খণ্ডের সাংসদ সঞ্জয় শেঠ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেছেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ না করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিযুক্ত করা হয়েছে। আকাশবাণী সংবাদকে তিনি বলেছেন, রাজ্যের প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের আন্দোলনের সময় কোনো সরকারি প্রতিনিধি পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করা হয়নি। এদিকে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আজ 10ম দিনে পড়ল। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা ওএমআর শিট বিকৃত করা হয়েছে। 2028 লস এঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য দেশের 369 জন দক্ষ ক্রীড়াবিদকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপসের আওতায় সহায়তা দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়ে বলেছেন, এজন্য 125 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2030 সালে কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর অনুরোধে ইরানের বিরুদ্ধে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারে হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল বলে তিনি উল্লেখ করেন। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিল্লির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয়সভার অধিবেশনই আজ বেলা 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনলেন এফএম উজ্জয়ন্তী ককবয়ক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি করে শোনানো হচ্ছে।

0: সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন আমি নারী, এই অনুষ্ঠানে শুনুন বাংলা গান সুরমল মালিকা অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের শিল্পী নির্মলা মিশ্র।

এতক্ষণ শুনলেন আমি নারী, এই পর্বে সুর মল্লিকা অনুষ্ঠানে বাংলা গান। শিল্পী ছিলেন নির্মলা মিশ্র, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এর অব্যাহতি পরেই রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী আপনাদের রিলে করে শোনানো হবে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর প্রচারিত অনুষ্ঠান। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে 35 সেকেন্ড। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্রের প্রথমে হিন্দি সংবাদ এবং পরে শুনবেন ইংরেজিতে সংবাদ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন

0: সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান মালায় এখন শুনুন জীবনের গল্প। জীবনের গল্প অনুষ্ঠানে আজ শুনবেন কিছু কথা বলবেন বিদ্যুৎ বৈদ্য, সিটি মিশন ম্যানেজার, ত্রিপুরা আরবান লেভলিহুড প্রজেক্ট, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, সাবরুম নগর পঞ্চায়েত। শুনুন উনার জীবনের গল্প।

0: নমস্কার, আমার নাম বিদ্যুৎ বৈদ্য। অসংখ্য ধন্যবাদ জানাই আকাশবাণী বিলোনিয়ার কর্তৃপক্ষকে, আমার মতো সাধারণ মানুষকে আমার জীবনের গল্প বলার সময় দেওয়ার জন্য। আমার বাড়ি মতাই রাজনগর গ্রামে। আমাদের মূলত কৃষক পরিবার, কৃষি আমাদের মূল জীবিকা। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমার পড়াশোনা পূর্ব রাজনগর স্কুলে থেকে, তারপরে মতে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আমি এসএস পাস করি। বিলোনিয়া মহাবিদ্যালয় থেকে আমি স্নাতক ডিগ্রি লাভ করি এবং বিলোনিয়া ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি লাভ করি এবং এরপরে ইগনু ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি আবার আরেকটা বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি করি। আমার অনেক স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাব, এবং কি আমি পড়াশোনায়ও মোটামুটি রেজাল্টও আমার ভালোই ছিল, কিন্তু দুর্ভাগ্যের বশত আমার সরকারি চাকরি হয়নি। যাই হোক, জীবিকার তাগিদে আমি একটা এনজিওতে জয়েন করি, ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রজেক্টে 2012 সালে। এখান থেকে কাজ শুরু আমার, এবং এর সাথে আমার সৌভাগ্য লাভ হয় সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জীবন ও জীবিকা নিয়ে কাজ করার, যা ধারাবাহিকতা হিসেবে আমি এখনো সমাজের অর্ধেক অংশের মানুষের, বিশেষ করে যারা আমার দিদিরা মারা ভুনরা আছেন, তাদের জীবিকা এবং সামাজিক মান উন্নয়ন নিয়ে কাজ আমি এখনো ধারাবাহিকভাবেই করে যাচ্ছি। ইচ্ছা শক্তি আছে এমন দিদিদের জন্য আমি এখনো ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনে কাজ করে যাচ্ছি, এবং বর্তমানে আমার নিজেকে নিজের গর্ববোধ করি। আমি যদি সরকারি চাকরি পেতাম তাহলে হয়তোবা আমি একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতাম। আমার কাছে সমাজের অর্ধেক অংশের দিদিদের বা আমার মাদের বা আমাদের বোনদের নিয়ে কাজ করার কোনো রাস্তাই খোলা থাকতো না, যার কারণে আমি এখন ওদের জীবন ও জীবিকার মান উন্নয়নে নিরলসভাবে এখনো কাজ করে যাচ্ছি এবং অনেক দিদিদের আমি সাফল্যও দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সকলকে।
1: শুনলেন জীবনী গল্প অনুষ্ঠানে বিদ্যুৎ বৈদ্যের কিছু কথা। উনি ছিলেন আজকে অনুষ্ঠানে সিটি মিশন ম্যানেজার, ত্রিপুরা আরবান লিভলিহুড প্রজেক্ট, বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল এবং সাবরুম নগর পঞ্চায়েতে উনার কর্মরত। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন শুনুন পুরনো দিনের হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী।

শ্রোতা বন্ধুরা, অবকাশ রঞ্জন অনুষ্ঠানে আজ শুনবেন একই ছবির গান। আজকের ছবি হম আপকে হে কান ছবি থেকে প্রথম গানটি শুনুন, লতা মঙ্গেশকরের কণ্ঠে। সুর দিয়েছেন রাম লক্ষ্মণ এবং লিখেছেন

0: শ্রোতা বন্ধুরা, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনছেন একই ছবির গান, আজকের ছবি হাম আপকে কন। অনুষ্ঠানে এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রহ্মণ্যমের দ্বৈত কণ্ঠে। শুরু কর। রাম লক্ষ্মণ এবং গীতিকার রবীন্দ্র রাওয়াল। শুনুন লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রহ্মণ্যমের গাওয়া এই গানখানি।
1: Let's start the fun!

সবশেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রমণিয়ামের দ্বৈত কণ্ঠে। সুরকার ছিলেন রাম লক্ষ্মণ এবং গীতিকার ছিলেন

0: 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ
1: আবার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে অনুষ্ঠান মালায় এখন শুনুন লোকসঙ্গীত অনুষ্ঠানের শিল্পী জয়তী চক্রবর্তী

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন জয়তী চক্রবর্তী। লোকসঙ্গীত অনুষ্ঠানটি এখানে শেষ হলো আকাশবাণী। এখন শুনুন কব্বরক অনুষ্ঠান। বন্ধুরা, বিশেষ কারণবশত সঞ্জয় কাহাম অনুষ্ঠানটি

0: আজকের কিষাণ বাণীতে আমাদের আলোচনার বিষয় বেশি আয়ের জন্য বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ। এ নিয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বীরচন্দ্রমনু শাখার মৎস্য বিভাগের বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ দেবনাথ। নমস্কার বিশ্বজিৎবাবু।
1: নমস্কার।
0: হ্যাঁ, আচ্ছা, আমাদের কৃষক ভাইরা তো যে প্রথাগত যে মাছ চাষ এটা নিয়ে অভ্যস্ত, এখন আজকে আমাদের কৃষক ভাইদের বলুন যে উচ্চ আয়ের জন্য বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করাটা কতটুকু যুক্তিযুক্ত?
1: হ্যাঁ, এটা একটা নতুন পদ্ধতি যেটা সম্পর্কে বর্তমানে যে যুব সমাজ তাদের মধ্যে কিন্তু বিশাল এক উৎসাহ লক্ষ্য করা যায়।
0: আচ্ছা,
1: বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, আর এটার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের মোবাইলের যে সাধারণত যে সোশ্যাল নেটওয়ার্ক বা ইউটিউব রয়েছে, এটাতে দেখে কিন্তু অনেক রুরাল ইয়ত্র আছে, মানে যুবকরা কিন্তু ত্রিপুরাতে এটার জন্য পদক্ষেপ নিয়েছে। আর একটা বিশেষ যেটা এই সম্পর্কে বলার বিষয় সেটা হচ্ছে অনেক কিছু কিছু যুবক আছে যারা সাকসেসফুল,
0: আচ্ছা,
1: ঠিকভাবে করতে পেরেছে, আর কিছু যুবক আছে যারা প্রচুর টাকা ইনভেস্ট করার পর কিন্তু বায়োফ্লক পুরোদমে বন্ধ করে দিয়েছে।
0: দেখেছি আমরা কিন্তু এরকম অনেক জায়গাতে দেখেছি, সাবুন দেখেছি অথবা বিরুনিয়াতে আমরা দেখেছি বন্ধ করে দিয়েছে,
1: এবং যার জন্য বায়োফ্লক কিন্তু একটা বিতর্কিত বিষয়ের মতো।
0: আচ্ছা,
1: যে বায়োফ্লক আদৌ কি মানে অর্থনৈতিকভাবে এটা কি সাফল্যজনক না সাফল্যজনক না?
0: আচ্ছা,
1: তো ওই দিকটাতে একটু আলোকপাত করব আমি টেকনিক্যাল জিনিসটা শুরু করার আগে। এর সম্পর্কে আমি একটা কথা বলতে চাইবো যে বায়োফ্লক পদ্ধতিতে যে পদ্ধতিতে মাছ চাষের কথা বলা হয়েছে, মানে যে প্রযুক্তি বা টেকনোলজি, ওই টেকনোলজি কিন্তু 100% কারেক্ট, কিন্তু টেকনোলজিটা একটু সেন্সিটিভ। সেন্সিটিভ মানে এটা একটু এদিক সেদিক হলে, মানে ভালোভাবে আপনাকে সবসময় নজর রাখতে হবে, একটু এদিক সেদিক হলে কিন্তু টেকনোলজিটা ফেল হতে পারে।
0: আচ্ছা,
1: তো যার কারণেই অ্যাকচুয়ালি এটাতে যে কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, উনি যদি একটু ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না হন বা টেকনোলজিটা ভালোভাবে না শেখেন, হঠাৎ করে যদি শুরু করে দেন বায়োফ্লক, আমি কালকের থেকে বায়োফ্লক করব, তাহলে কিন্তু একটু মুশকিল হতে পারে।
0: আচ্ছা,
1: এটা আমি সাধারণত প্রশিক্ষণ শিবিরে এটার জন্য উদাহরণ দিয়ে বলে থাকি, আমরা ছোটবেলায় যে বাইসাইকেল চালানো শিখি, আমরা যদি বাইসাইকেল চালানোটা যদি ভিডিওতে দেখে দেখে যদি শিখতে পারি, তাহলে কিন্তু এমন না যে হঠাৎ করে আমরা বাইসাইকেল নিয়ে উঠে গেলে বাইসাইকেল চালানো শুরু হয়ে যাবে। এটা শিখতে গেলে যে কিছু ব্যালেন্সিং এর ব্যাপার আছে সেটা কিন্তু একমাত্র অভিজ্ঞতার মাধ্যমে আসে। তা আমি বলতে চাইবো যারা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান, ওনাদের জন্য একটা খুব ভালো একটা প্রশিক্ষণ নিয়ে ওই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু বায়োফ্লক পদ্ধতি শুরু করা উচিত। আর আপনি যেটা বলছেন অধিক আয়ের জন্য, বায়োফ্লক পদ্ধতিতে আয়ের সম্ভাবনা খুব বেশি, স্পেশালি কম জায়গা থেকে বা যাদের পুকুর নেই বা শহর অঞ্চলে, মনে করুন উঠানে বা উদ্যানে একটু জায়গা আছে, ওইখানে 10,000 লিটারের একটা ট্যাঙ্ক বসানো যাবে, তাহলে ওই ট্যাঙ্ক বসিয়ে দিন রাত্র পর্যবেক্ষণের মাধ্যমে এটা করা যেতে পারে।
0: আচ্ছা, তো সে বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চান লাভের আশা, তাহলে একটা হল করলে হবে না, কয়েকটা মিলিয়ে করতে
1: করা উচিত। একটা হলে হয়তো বা লাভের পরিমাণটা বাড়বে, ওই ফর্মুলাটা বায়োফ্লকের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তবে বায়োফ্লকের ক্ষেত্রে আরেকটা যে বিশেষ জিনিস সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে কেউ একজন ব্যক্তি দেখলে মনে হবে কি যে একটা প্লাস্টিকের ট্যাঙ্কে জল রাখা আছে, কিছু মাছের পোনা ছাড়া হলো, এটাকে খাওয়া দেওয়া হলো আর বড় করছি আর বিক্রি করছি, জিনিসটা কিন্তু এমন না। কারণ একটা বদ্ধ পরিবেশে জলের মধ্যে কিন্তু আপনি মাছের পোনা ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি, এত ঘনভাবে যদি মাছের পোনা ছেড়ে দেন, এটা অটোমেটিক্যালি ভাবে বাঁচতে থাকবে আর আপনার মাছ বড় হবে, জিনিসটা এমন নয়। কারণ যখনই আপনি একটা ছোট পরিবেশের মধ্যে এত সংখ্যক মাছ, বায়োফ্লক পদ্ধতিতে প্রায় 1 লিটারে 2 লিটারে একটি মাছের পোনা ছাড়া হয় প্রত্যেক 2 লিটারের জন্য, প্রায় মনে করুন 10,000 লিটারে যদি প্ল্যানিং থাকে, ইভেন 20,000 পোনার মাছের পোনা ছেড়েও এটা করা যেতে পারে। এক্ষেত্রে মনে করুন এই যে এত ঘন মাছের যে পজিশন, এই পজিশনে সবচেয়ে বেশি মানে ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে গিয়ে এটাতে অ্যামোনিয়া তৈরি হয়।
0: আচ্ছা,
1: ওই মাছের যে মল ত্যাগ করে, কিংবা মাছকে আপনি যখন খাওয়ার দেবেন ওই খাওয়া থেকে কিংবা মলের থেকে এটা অ্যামোনিয়া তৈরি করে জলের মধ্যে,

0: আর এই অ্যামোনিয়া 1 ppm এর বেশি হতে পারবে না, মানে 1 mg/1000 liter বেশি হতে পারবে না। তখন ওই যে 1 ppm সেই মাপটা যখন আপনার পেরিয়ে যাবে প্রতি লিটার জলের মধ্যে, তখন কিন্তু মাছ মরতে শুরু করবে বা প্রবলেম শুরু হয়ে যাবে।
1: আচ্ছা,
0: আর ওই অ্যামোনিয়াটাকে ব্যালেন্স করার জন্য বাইরে থেকে আবার গুড় দিয়ে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করা হয়।
1: আচ্ছা,
0: তো আপনি খাওয়ার দিচ্ছেন মাছকে, খাওয়া হতে থাকলো, এটা খাওয়া খেয়ে মাছ বড় হতে থাকলো, আর এটার যে বিউটি অফ দি টেকনোলজি যেটা বলি আমরা, যে বায়োফ্লকের অ্যাকচুয়ালি অরিজিনাল প্রিন্সিপালটা কোন জায়গাতে, বা অরিজিনাল প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে এটার মধ্যে ইয়ে ইউজ করা হয়, এটাকে কি বলে আপনার বায়োলজিক্যাল কিছু আপনার উপাদান রয়েছে যেগুলো আপনার বায়োফ্লক পদ্ধতিতে ফ্লক তৈরি করতে সাহায্য করে। মনে করুন আপনার যে খাওয়া, মাছের খাওয়া কিংবা মল, এটাকেই রিসাইকেল করে ফ্লক তৈরি করা হয়।
1: মানে খাওয়া তৈরি করবে আবার?
0: আবার হ্যাঁ, এই ফ্লকটা হচ্ছে মাছের খাওয়া। মানে আপনি দেখবেন বায়োফ্লকে যখন ঘুরতে যাবেন, তখন ভিজিটে যাবেন, তখন দেখবেন বায়োফ্লকের জলটা হালকা একটা বাদামি রং, ওই বাদামি যে একটা ফ্লক তৈরি হয়, সবুজ শ্যাওলা বসা আলাদা জিনিস, এটা কিন্তু সবুজ শ্যাওলা না, এটা হচ্ছে ফ্লক। ফ্লকটা তৈরি হয়ে যাচ্ছে মানে ওইখানে জীবাণুগুলো যে মানে থুপ বেঁধে বেঁধে সেটাকে ফ্লক তৈরি করা হয়। আর এটা কিন্তু ওই যে মাছের মল কিংবা আপনি যে খাদ্য দিচ্ছেন, খাদ্যের যে অতিরিক্ত খাদ্য অংশ যে পচে, ওইটার থেকেই কিন্তু হ্যাঁ। আর ওই ফ্লক তৈরির জন্যই আপনাকে যে অ্যামোনিয়া, যেটার আবার দুটো ফর্ম আছে, একটা নাইট্রাইট আর একটা নাইট্রেট, এই দুটো ফর্মটাকে ব্যালেন্স করা হয় বাইরের থেকে চিনি বা গুড় দিয়ে।
1: আচ্ছা,
0: তো চিনি বা গুড় দিয়ে যখন এটা ব্যালেন্স করবেন তখন ফ্লক তৈরি হবে, ওই ফ্লকের ফ্লকটা খেয়ে মাছ বড় হয়। তাহলে মাছের জন্য দুটো খাওয়া আছে এখানে, একটা হচ্ছে ওই যে ফ্লক তৈরি হয়ে খাওয়াটা সেটা, আর একটা হচ্ছে গিয়ে আপনি বাইরের থেকে যে খাওয়া দিচ্ছেন এটা। তো এই দুটো খাওয়া খেয়ে মাছটা বৃদ্ধি হতে থাকে। কিন্তু আর দুটো জিনিস এনশিওর করতে হবে, কন্টিনিউয়াস যাতে অক্সিজেন সাপ্লাইটা ঠিক থাকে, এটার মধ্যে টেম্পারেচার ঠিক থাকে, স্যালানিটি একটা আছে, স্যালানিটি মানে এটাতে লবণের পরিমাণ বা জলের লবণাক্তটা, এটাও আপনি মেনটেন করতে হবে। আর এটা মেনটেন করার জন্য আপনাকে আয়োডিনবিহীন একটা মানে রসল যেটাকে বলি আমরা, কাঁচা লবণ যেটা, এটা কিন্তু আমরা যেটা খাওয়ার লবণ এটা না, কাঁচা লবণ একটা আলাদা কিনতে পাওয়া যায়, ওই কাঁচা লবণটা এটাতে ব্যবহার করা হয়। তা আমরা যখন বায়োফ্লক পদ্ধতিতে চাষ করি তখন এই চাষের জন্য আমাদেরকে কি কি জিনিস প্রয়োজন আমি একটা হালকাভাবে একটা আইডিয়া দিচ্ছি।
1: তাহলে যা বুঝা যাচ্ছে যে কৃষক ভাইদেরকে এই মানে প্রশিক্ষণ নিতে হবে,
0: প্রশিক্ষণ নিতে হবে, কারণ কি আমি যে কথাগুলো বলছি এটা 10 বা 15 মিনিটে আমি কিন্তু টেকনোলজি সম্পর্কে অত বিশেষভাবে বলতেও পারবো না,
1: হাতে কলমে হলে আরো ভালোভাবে ওনারা বুঝতে পারবে,
0: এবং এটা খুব দরকার।
1: হ্যাঁ, খুব দরকার।
0: আমরা যদি একটা প্রশিক্ষণে বক্তব্যের মাধ্যমে মাছ চাষকে বুঝাই, অনেকে কিন্তু বুঝে যায়, কিন্তু বায়োফ্লক পদ্ধতির যে টেকনোলজি এটা নিজে হাতে কলমে কনফিডেন্স আসার পরই করা উচিত।
1: আচ্ছা বিশ্বজিৎবাবু, আপনি যেহেতু মানে ইয়েতে কৃষি অনুসন্ধান পরিষদে আছেন, তো সেখানে কৃষক ভাইদেরকে এ ব্যাপারে ট্রেনিং দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা?
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এটার ব্যাপারে ট্রেনিং হচ্ছে, আমাদের কৃষি অনুসন্ধান পরিষদ যে লেম্বুছড়া শাখা রয়েছে সেখানেও এটার উপরে এখনো গবেষণা চলছে, কারণ বিভিন্ন রকমের এটার উপরে মন্তব্য রয়েছে। তবে আলটিমেটলি কি, টেকনোলজি ইজ কারেক্ট, কিন্তু টেকনোলজিটা কীভাবে ব্যবহার হচ্ছে, সঠিকভাবে করছেন কি না, কতটুকু সিনসিয়ারিটির সাথে করছেন, আর কি মাছের চাষ করছেন, তার উপরে অনেক সময় নির্ভরশীল হয়। কারণ একটা জিনিস দেখা গেছে, রুই মৃগেল কাতলা এইসব মাছের ক্ষেত্রে বায়োফ্লকটা বেশি একটা সাকসেস হয় না, কারণ এটার গ্রোথ বা এটার বাজার দরের সঙ্গে সেটিং বা এটা মিলছে না। কিন্তু মনে করুন কই, শিঙ্গি, মাগুর, পাবদা এই ধরনের মাছের ক্ষেত্রে, ক্যাটফিশ বা এয়ার ব্রিদিং
1: দামি মাছ যেগুলো আছে,
0: হ্যাঁ এগুলোর মধ্যে বায়োফ্লকটা একটু বেটার পারফরমেন্স করছে। তবে এটাতে আরও একটা ইস্যু রয়েছে, যেটা বর্তমানে যারা বায়োফ্লক করেন তারাও এটা উপলব্ধি করেন, সেটা হচ্ছে বায়োফ্লকের মাছ কিন্তু আগে যেরকম একটা বাজারে চাহিদা রয়েছে ওই রেটটা ওরা পাচ্ছেন না আর কি। এখন মনে করুন আপনার পুকুরে তৈরি করা শিং মাছ যেটা লোকাল আমরা বিক্রি করে থাকি, ওইটার বাজার দর যদি 800-900 হাজার টাকাও হয়,
1: এটার দাম
0: অর্ধেক। এটা কিন্তু মানে যে কোনো ব্যক্তি এটা এখন আজকাল উপলব্ধি করছে।
1: সেটা কেন হচ্ছে, ডিফারেন্স আছে কিনা?
0: হ্যাঁ, এটা তো কনজিউমার যারা রয়েছেন, যারা মাছ গ্রহণ করছেন, ওনাদের উপরে অ্যাকচুয়ালি এটার উপরে একটা বিশেষ একটা কনজিউমার স্টাডি করা উচিত বা স্টাডি করে দেখা উচিত। কিন্তু সাধারণভাবে আমরা যেটা ফিল্ডে রিপোর্ট পাচ্ছি যে এটা স্বাদের ডিফারেন্স রয়েছে। তো এটা স্বাদের ডিফারেন্সটা কি কারণে আসছে এটার জন্য কিন্তু বৈজ্ঞানিক গবেষণার অবশ্যই প্রয়োজন। আর সাধারণভাবে বলতে গেলে কি বলা হয় যে বলা যাবে যে এটা যেহেতু অধিক ঘনত্বের মাধ্যমে আপনার বায়োফ্লকের উপরে বেস করা হচ্ছে, হয়তো বা এটার যে মাসেলের যে টেক্সচার বা পেশির যে টেক্সচার এটার গঠনটা একটু হয়তো বা ডিফারেন্ট হয়, আর হয়তো বা পুকুরে যে খাদ্য খেয়ে এটা অনেকটা কি বলবো
1: যেমন দেশি আর বলার মতো হয়ে যাচ্ছে আর কি, মানে রুম টাইপের হচ্ছে,
0: দেশি ডিমের কুসুমটা হলুদ হয়। এটা হয় একটা কারণে যে বাইরে যে খাওয়া খায় মুরগিগুলো এটার খাওয়ার উপরে ভিত্তি করে দেশি মুরগির কুসুমটা কিন্তু হলুদ হচ্ছে, আর এদিকে কিন্তু পোলট্রি মোরগের কুসুমটা একটু ডিফারেন্ট কালার হচ্ছে।
1: এখানে মাংসের স্বাদের ক্ষেত্রে কিন্তু বেশ কম হচ্ছে দেশি আর ইয়েতে।
0: এখন আমি এই কথা গ্যারেন্টি দিয়ে বা এই কথা আমি জোর দিয়ে বলতে পারবো না যে এটা পুষ্টিগতভাবে খারাপ কিনা, এটা পুষ্টিগতভাবে ভালো কিনা, এর জন্য গবেষণার প্রয়োজন। কারণ আমি একজন কৃষি বিজ্ঞানের বিশেষজ্ঞ হিসাবে আমি একটা হঠাৎ মন্তব্য করতে পারি না যতক্ষণ না আমার বিজ্ঞান আমাকে সাপোর্ট করবে। তো আমি এটা বিশ্বাস রাখি যে অবশ্যই এই ব্যাপারে আরো গবেষণা আমাদের তরফ থেকে করা হবে, এটা করা যায় আর কি।
1: এর মধ্যে যে এই যে আর আর প্রসারিত করার জন্য বায়োফ্লকটাকে আরো মানে প্রসারিত করার জন্য এটা আপনাদের দপ্তর থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এখন?
0: আমরা তো প্রশিক্ষণ পুরোভাবে দিচ্ছি
1: আর সরকারি কোনো সাবসিডি অথবা কিছু,
0: হ্যাঁ এটার জন্য আপনি যারা চাষাবাদ করতে চান আমাদের তরফ থেকে মনে করুন সরাসরি কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা অ্যাকচুয়ালি স্কিম নিয়ে কাজ করি না। আমরা তো মনে করুন বিশেষ করে গবেষণালব্ধ টেকনোলজিগুলো কীভাবে কৃষকদের কাজে লাগবে সে বিষয়ে আমরা কাজ করি, আর স্কিম নিয়ে বা এগুলো নিয়ে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড যেটা হায়দ্রাবাদ রয়েছে, ভারতবর্ষের মধ্যে একটাই ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, সেখানে কিন্তু বায়োফ্লক নিয়ে বিশেষ স্কিমের ব্যবস্থা আছে। আর ওই স্কিমের অ্যাভেলেবিলিটি কিন্তু আপনার স্টেট যে ফিশারি ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্টের মাধ্যমে কৃষকরা পেতে পারেন, এবং সেখানে আমার যতটুকু জানা আছে মহিলা কৃষকদের জন্য 60% সাবসিডি এবং SC কৃষক যারা রয়েছেন তাদের জন্য 60% সাবসিডি এবং অন্যান্য কৃষকদের জন্য 40% সাবসিডি ধরা রয়েছে। এছাড়াও আপনার বিভিন্ন রকমের অন্যান্য ব্যাংকিং সংস্থার থেকেও বায়োফ্লককে নিয়ে আপনার কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং বিভিন্ন এটার সংক্রান্ত ইয়ের মাধ্যমে এটাকে আপনার আমরা কিন্তু ওনারা ফ্যাসিলিটি পেতে পারেন।
1: আর যে কোনো চাষি যদি এখন নতুনভাবে উনি বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তো তুমি উনি কীভাবে শুরু করবেন?
0: হ্যাঁ এখন এটার জন্য উপকরণগুলো ওনাকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত একটা বায়োফ্লক তৈরি করতে গেলে যে বিশেষ উপাদানগুলো আমাদের প্রয়োজন আমি একটু বলে দিই, যাতে করে যদি কেউ প্ল্যান থাকে তাহলে উনি চিন্তা করতে পারেন যে কীভাবে কী কী করবেন। প্রয়োজনীয় উপকরণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্কটা কিন্তু আপনার ওই যে পলিথিন বেসড হতে পারে কিন্তু এটা 650 মাইক্রনের হতে হবে, ভারী পলিথিন, এটা আলাদা কিনতে পাওয়া যায়। সিমেন্টেডও হতে পারে বা প্লাস্টিক বেসডও হতে পারে, আবার অনেকে FRP ট্যাঙ্কও ইউজ করেন, মানে ফাইবার রিএনফোর্স প্লাস্টিক বলে একটা আছে, এটা ভারী প্লাস্টিকের মতো অনেকটা, আমরা প্লাস্টিকের চেয়ারগুলো রয়েছে এরকম জাতীয় একটা রয়েছে। তারপরে TDS মিটার বলে একটা আছে, হ্যাঁ ওইটা প্রয়োজন। pH মিটার প্রয়োজন pH মাপার জন্য, DO মিটার প্রয়োজন হচ্ছে ডিজলভ অক্সিজেন কতটুকু আছে এটা মাপার জন্য, থার্মোমিটার প্রয়োজন রয়েছে, ওজন মাপার যন্ত্র দরকার, বায়ু নিষ্কাশন যন্ত্র, পাইপ, স্টোন এগুলো রয়েছে, একটা ইমোফ কোন রয়েছে, কাচের একটা ত্রিকোণ কোন রয়েছে যেটা দিয়ে বায়োফ্লক কী পরিমাণ ফ্লক তৈরি হয়েছে এটা দেখার জন্য, অ্যামোনিয়া পরীক্ষার কিট লাগবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ উপাদান, কারণ অ্যামোনিয়া আপনার কতটুকু আছে কতটুকু পরিমাণ হবে সেটা দেখতে হবে, বিভিন্ন নাইট্রাইট এগুলো পরীক্ষা করা, জলের খারত্ব পরীক্ষা করার কিট, আয়রন পরীক্ষা করার কিট, আর একটা বিশেষ উপাদান হচ্ছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকটাই অ্যাকচুয়ালি জলে আপনার ফ্লক তৈরিতে সাহায্য করে, প্রোবায়োটিকটাকে প্রথমবারে তৈরি করে সেটাকে অক্সিজেন ছাড়া মিক্স করে এটাকে তৈরি করা হয়। আর এই বায়োফ্লক পদ্ধতি যখন চাষ করা হয় তখন এগুলো যে প্রত্যেকটা প্যারামিটার, যেমন মনে করুন টিডিএস বললাম, স্যালানিটি বললাম, ডিও বললাম, এগুলো আপনার ডেইলি পরীক্ষা করে আপনাকে চেক আপের মধ্যে রাখতে হবে। তবে এগুলো কোনটা ভালো বা কোন রেঞ্জে থাকা উচিত সে সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। যেমন জলের তাপমাত্রা 27-32 ডিগ্রি থাকা উচিত, আর মনে করুন ডিউ 6-8 মিলিমিটার, অ্যামোনিয়া 1 মিলিমিটারের মধ্যে।

0: মধ্যে, এভাবে ফ্লকের ঘনত্ব 20 থেকে 40 মিলিমিটারের মধ্যে। তো এগুলোর মাধ্যমে যদি কেউ আপনার বায়োফ্লকের প্ল্যানিং করেন বা এটা নিয়ে চাষ করতে চান, তাহলে কিন্তু এটাতে ইনকামের ভীষণ সম্ভাবনা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে আমি বলবো, আপনি যেটা বলেছেন যে সংখ্যায় অথবা বেশি হতে হবে, আর এর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে সিনসিয়ারিটি,
1: সিনসিয়ারিটি লাগবে।
0: হ্যাঁ, আপনার দিন রাত্র সারাক্ষণ এটাকে দেখাশোনার মাধ্যমে রাখতে হবে, এটা এমন না যে আপনি রেখে দিয়ে অন্য কাজ, পুকুরে মাছ চাষের মতো না।
1: আর সবচেয়ে সর্বোপরি হলো প্রশিক্ষণ নিতে হবে,
0: প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে। বিনা প্রশিক্ষণে আপনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখে বায়োপ্লগ করে, কারণ এটাতে ইনভেস্টমেন্টই আপনার প্রচুর, 50,000-60,000 টাকা পর্যন্ত চলে যায়। এত বড় ইনভেস্টমেন্টের আগে একটা যুবক ছেলে অনেকেই আসে যারা, এত বড় ইনভেস্টমেন্টের আগে আমাদের প্রশিক্ষণ অবশ্যই নেওয়া উচিত।
1: তো ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আমাদের কৃষক ভাইদেরকে এই বায়োপ্লগ চাষ সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য।
0: ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ সমস্ত শ্রোতাদের, ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন খেতে খামার অনুষ্ঠানে মাছ চাষ সম্পর্কিত একটি আলোচনা, আলোচনা করলেন ডক্টর বিশ্বজিৎ দেবনাথ। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে।

সুপ্রস্তুত বন্ধুরা, এতক্ষণ শুনলেন খেতে খামার অনুষ্ঠানের সবশেষে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের সবশেষ অনুষ্ঠানের সূচি। একটু পরে অর্থাৎ 7:05 শুনবেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার সহিত লক্ষিন্দরের বিবাহ। পরিবেশনায় রত্না দেবনাথ এবং তাঁত। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। 7:45 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ। 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ। মনোরঞ্জনী অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছায়াছবি গান। আজকের অনুষ্ঠানটি শুনবেন রাত 8:05। 8:30 অনুষ্ঠান জানা অজানা, শুনবেন বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান। আজকের বিষয় 1945 আগস্ট মাসে ঘটে যাওয়া পারমাণবিক যুদ্ধে বিভীষিকায় কাহিনী এবং পৃথিবীর অস্তিত্ব রক্ষায় পারমাণবিক নিরস্ত্রীকরণের আবশ্যকতা, এ নিয়ে কথা বলবেন রাকেশ দাস। এর অব্যবহিত পরে শুনবেন রাত 9:05 অনুষ্ঠানটি, শুনবেন বাংলা গান নিয়ে অনুষ্ঠান। রাত 9:30 আইনের দর্পণে, শুনবেন কন্যা সন্তানের আইনি অধিকার, এ নিয়ে কথা বলবেন মান্না চৌধুরী অ্যাডভোকেট, সংযোজনে টুটন চক্রবর্তী। রাত 10:00 শুনবেন বিবাহের অনুষ্ঠান।

0: সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 7:05। শুরু হচ্ছে পদ্মপুরাণ অনুষ্ঠান, শুনুন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় বিপুলার সহিত লক্ষ্মীন্দরের বিবাহ, পরিবেশনায় রত্না দেবনাথ এবং তার দল।
2: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডিউ সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
3: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
4: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
5: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতেও এই হিন্দু কালচারাল এবং যোগা আকারে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পদ্মপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল বিপুলার সহিত লক্ষিন্দরের বিবাহ। পরিবেশনায় ছিলেন রত্না, দেবনাথ এবং তাঁর দল। পদ্মপুরাণ অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া।

সুধী নাগরিকবৃন্দ, এত দ্বারা এলাকার সকল জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের জনগণনা 2027 কার্যক্রম উপলক্ষে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও গৃহতালিকা এবং গৃহগণনা শুরু হয়ে গেছে, চলবে 30 আগস্ট 2026 ইংরেজি পর্যন্ত। স্বগণনা 17 জুলাই থেকে 31 জুলাই 2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে এই কার্যক্রমে অংশগ্রহণ করে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। গৃহতালিকা এবং গৃহগণনা কার্যক্রম

গৃহতালিকা এবং গৃহগণনা কার্যক্রম চলাকালীন নিযুক্ত গণনাকারীকে আপনারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পারিবারিক আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যারা অনলাইনের মাধ্যমে স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে ইচ্ছুক তাঁরা ভারত সরকারের নির্দিষ্ট জনগণনা পোর্টালে গিয়ে 31 আগস্ট 2026 তারিখের মধ্যে পারবেন। জনগণনায় প্রদত্ত সকল তথ্য আইনগত সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র সরকারি পরিসংখ্যানগত কাজে ব্যবহার করা হবে। অতএব সকল নাগরিককে জনগণনা 2027 কার্যক্রম সফল করার উদ্দেশ্যে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদান্তে প্রধান জনগণনা আধিকারিক, জেলা শাসক ও সমাহর্তা, দক্ষিণ ত্রিপুরা জনগণনা পরিচালনায় ভারত সরকার।

শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ, এবং এর অব্যবহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ, এবং সবশেষে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে

0: 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরতদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লির সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভার আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, বাকি পুরে জিতেছে জনসুরাজ পার্টি। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে 11টি বিভাগে 8টি পদক জয় করার জন্য ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। অভিনন্দন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনে পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় অধিবেশন বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করাই বিলের মূল লক্ষ্য।
1: आज प्रस्तुत ये विधेयक भी न्यायिक क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। समान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्यायिक कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
0: বিল পাশের পরেই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিল। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানের সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। দুপুর 2টোর পর সভা বসলে MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, এর আগে নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বারবার এবং তারপর দিনের মতো মুলতবি করে দিতে হয়। একই কারণে লোকসভার অধিবেশনও বারবারের পর দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ার জন্য বিরোধীদের ভূমিকার করার সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংশোধনী বিল পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল পাশের সময় বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে FIR প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 আগস্ট। দেশের তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে জন সুরাজ পার্টি। গুজরাটের মঞ্জারপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাভারিকে 30,600 বেশি ভোটে হারিয়ে দেন। প্রবীণ বিজেপি বিধায়ক প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। প্রতারণার একটি মামলায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীর 3 বছরের কারাবাসের প্রেক্ষিতে এই আসনটিতে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবেন। আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগেই ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। কোন রকম আলোচনা চলা বা বৈঠকের পরিকল্পনার সম্ভাবনাও নস্যাৎ করে দেন তিনি। পাক অধিকৃত জম্মু কাশ্মীর POJK এর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাতভর বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যান। তাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আবারও গুলি চালিয়েছে বলে অভিযোগ। রাউলকোটে মধ্যরাতে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী চড়াও হয়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। গত 50 দিন ধরে তারা ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আরও অনেকে আন্দোলনে যোগ দেন এবং ক্রমশ তা অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। POJK এর মানবাধিকার পরিষদের সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় এ পর্যন্ত 80 জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাদফের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ নতুন দিল্লিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ীদের ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। ভারতীয় প্রতিযোগীরা ভারোত্তোলনের 11টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 8টি পদক জয় করে। এর মধ্যে 1টি সোনা, 6টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। স্বর্ণ পদক জয়ীর জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ীদের জন্য 20 লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসাধারণ প্রদর্শনের জন্য তাদের অভিনন্দন করেছেন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতি

বিক্ষোভের সময় পুলিশের তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের জন্য সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

आकाशवाणी आगरतला कक्तुमा परिओ कल्पना देवर्मा तिनी कक्तुमा बुबाग रंका राष्ट्र बख्र द्रौपदी मुर्मू तिनी नखा सालकामी ओडिशा बेरायमाव थांका एमबीबीएस तय गुबुन मास्टर डिग्री ने मेडिकल कोर्स बर तिनी पैला बेरायमने काउन्सिलिंग खानानी सिमी चेंगान रायजन रुगे तिनी हर दामचि खरांगती सामानी बिसिनते चेंगजागान नखा सालकामी केयर मतानी जोगालिम তিনি পাখিয়া নৈশায় নিশ্চিত গ্লাসগো কমনওয়েলথ গেমস বারো তাকলাই বেবাগে কাই থামছি চুকু মেডেল মানখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি নখার সালতামনি উড়িষ্যায় বেড়াইমাও থাঙ্কা বেড়াইমা জরা রাষ্ট্রবক্র কটক ভুবনেশ্বর ব্রহ্মপুরতে গঞ্জাম হাঙ্করনি তপ্ত পানি ও সংসারজাক জুদা জুদা রং হুকুমতায় হাফাংনি সামং বুতাঙ্গ মানজাকান রাষ্ট্রবক্র তিনি কটক জগৎগুরু কৃপালু রং নক ইংন চেঙ্গি রুমা পান্ডব মানজাখা খনা রাষ্ট্রবক্র দক্ষিণ উড়িষ্যাও হাফাংনি সামং বুতাঙ্গ মানজাকনা ককতঙ্গু এমবিবিএস তে গুবুন মাস্টার ডিগ্রি নে মেডিকেল কোর্স বর্তিনে পুলা বেরমনে কাউন্সিলিং খানানি সিমি চেঙ্গান বিশি নৈশায় নিচিদক নিচিসনে রং বিশি চেঙ্গান বসকাং সেপ্টেম্বর নি সাল চার নি সিমে মেডিকেল কাউন্সিলিং কমিটি শাখা ডিম টাই সেন্ট্রাল ইউনিভার্সিটি নে পুলা বেরমনে কাউন্সিলিং ও আগস্ট নি সাল ব্রী সাল মারি নি সিমি সাল চিসনি জড়া চলিবান তাই আগস্ট নি সাল নচি নি বিশে বর্তিং না নাঙ্গান ফিল্ড বেরামনে অ আগস্টনি সাল নিশি ব্রীনি সিমি সেপ্টেম্বর সাল নই জরা তাই রামথাম বেরাম সালচি নিসিমি সাল চি চার সেপ্টেম্বর জরা চলিবান স্ট্রে ভ্যাকেন্সি নি রাউন্ড সেপ্টেম্বর সাল নিশি চার নিসিমি অক্টোবর নি সালথাম সালমারি জরা চেং জাখা হাস্তে কুটানি বাকে পুইলা বেরামনে কাউন্সিলিং অ আগস্টনি সালচি থামনি সিমি সারনিচি নি জরা চলিওয়ানো তাই সারনিচি চার আগস্টনি বিশিং বর্তিং নাঙ্গানো ফিল্ডনি বেরামো অ আগস্টনি সাল থামচিসে নিসিমি সেপ্টেম্বরনি সাল চার মারি তাই রামথাম বেরামো সেপ্টেম্বরনি সাল চিদক নিসিমি সারনিচি দক জরা সংসার জাগানো স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড সাল থামনিসিমি সাল বা অক্টোবর জরা সংজাখা রাজ্যসভাও তিনি বেলা চিকন চিকন তাই কচার মাজানি সুনাম করে হামগ্রা সুনাম ফিরমং বিল নৈশাই নৈশিদক পাশঙ্খা এম এস এম ই নি মানিতে সেব্রমা বিল দায়িত্ব পাইসগ্রনা তাই কেবং পাইরনা রায়দা লাইতেসা খেলাইনা ন ও বিল নি নাহারম বিল নগী কেন্দ্র হাপা মথারগ্ন এম এস এম ই বিভাগ ইনভয়েস ট্রেড রিসিভেলস ডিসকাউন্টিং সিস্টেম নি সেভ বাই পাইরনা নাংনাই কগলাম সালাইমা ককফিল কেন্দ্রনি মন্ত্রী জিতেন রামমা জি সাকা নৈশাই চিব্রে চিবা বিশিও খক জি রাশাই রাজাক রাংনি সিমি তাবো এম এস এম ই বাবায় লাকানি রাংমারি বাঙে খক থামচিজা রাজাক রাং বাংখা বিল পাস মায়াগুলো রাজ্যসভানে অধিবেশন খনাফুং দামচিসা জরা মথাক রাজাখা হাস্তিবচং ফেরাংনি সেভ বাই ট্রেন থাংলাইসু চল খাইরনা নাহারে নৈরা সিনিচু নে কিলোমিটার রেল লাইন চং ফেরাংনি সেভ্রমা সামু পাইকিয়ানি সাকা চং ফেরাং মন্ত্রী রতনলাল না তিনি অনকুতি হাঙ্কর কুমার গাট চং ফেরাং নাইখুনে মালাকথাম নকনে হলংথং কাইমা পান্ডাও ব কগ্ন সাকা আর মানজাখায় এমএলএ ভগবান চন্দ্র দাস অনকুতি জেলা পরিষদ নে কাশকর অমলেন্দু দাস আবন কারিব হুকবার মন্ত্রী তিনি ফটিগ্রায় জগন্নাথপুর কাহাম বসলে স্নাম নানি প্লেন তাই কুমার গাট বাক নাইকল মুং বেদেক নি হাবা নক নি কতাল তাংজাক নক ন চেঙ্গি রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্র নে অকক্তমা খনাই দংবায়ু আকাশবাণী নে কক্তমানে আপডেট মানা বাগে লগ ইন খেলাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই দি হদালামা ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নে কক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগর

0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও, প্রাকৃতিক বিপর্যয় হোক কখনো দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
3: পিএম ফসল বীমা যোজনা থেকে গরিব 2,00,000 crore রুপিয়ে ক্লেম কে রূপে কিষাণো কো মিলে।
4: আমার নাম পিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা ফসল কলেজ বাইতেপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে
5: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1447 এ কল করুন।
2: বৃষ্টি বা ঝড়ের চিন্তা সব ভুলে যাও, ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও, প্রাকৃতিক বিপর্যয় হোক কখনো দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
3: পিএম ফসল বীমা যোজনা থেকে গরিব 2,00,000 crore রুপিয়ে ক্লেম কে রূপে কিষাণো কো মিলে।
4: আমার নাম পিটু দেবনাথ, আমার বাড়ি আমবাসা ফসল কলেজ বাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইরা আছে আমি ওদেরকে অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রাণ দাঁড়িয়ে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরা উপকৃত হব।
5: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
6: ব্যাংক শাখা বীমা সংস্থা জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
5: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1447 এ কল করুন।
2: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
7: কম প্রিমিয়াম ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
8: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন। MBBS কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সিলিং আগামীকাল থেকে শুরু। ঝুলিতে 39টি পদক নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। প্রথা মেনে আজ রাত 10টায় তোপ ধ্বনির মধ্য দিয়ে 3 দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হবে। মূলত ত্রিপুরার রাজপরিবারের এই পুজো আগরতলার নতুন হাবিলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবিলি অর্থাৎ চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামী বুধবার ভোরে তোপ ধ্বনির মধ্য দিয়ে পূজা শেষ হবে। রাজ্যসভায় আজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটির উদ্দেশ্য হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ উন্নয়ন আইন 2006-কে পুনরায় সংশোধন করা। এর উদ্দেশ্য হল অর্থ পরিশোধে বিলম্বের সমস্যা সমাধান করা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করা। বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভা আজকের জন্য মুলতবি করা হয়েছে এবং আগামীকাল সকাল 11টায় অধিবেশন শুরু হবে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার কিল্লা ব্লকে সমৃদ্ধি কর্মসূচির সূচনা করেন। অধ্যক্ষ বলেন, গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ন এবং ব্যাংক ঋণের পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকের এই শিবিরে 30টি স্বসহায়ক দলকে 42 লক্ষ টাকার ঋণ মঞ্জুর করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসসির চেয়ারম্যান বাগান হরি মলসম, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জীব দেববর্মা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। আজ 19টি জেলার কুমারঘাটের বিদ্যুৎ বিভাগের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, 19টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। কৃষি মন্ত্রী রতনলাল নাথ আজ ফটিকরায়ের জগন্নাথপুরে সুসংহত বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। কুমারঘাটে উদ্যান চর্চা বিভাগের উপ অধিকর্তা কার্যালয়ের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এদিকে আজ সকালে কুমারঘাট মহকুমার বেতছড়াতে গ্রামীণ বাজারের পরিকাঠামোগত উন্নয়নের কাজেরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শ্রীনাথ। NF রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। রাজ্যের ক্যান্সার হাসপাতালে বোন মেরো ট্রান্সপ্লান্ট এর কাজ শুরু হয়েছে। তাছাড়া খুব শীঘ্রই GBP হাসপাতালে চক্ষু ব্যাংক স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযান। মরণোত্তর অঙ্গদানে রাজ্যবাসীর মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে এবং অঙ্গদানে এগিয়ে আসতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে AGMC এর প্রিন্সিপাল ডাক্তার তপন মজুমদার বলেন, একজন অঙ্গদাতা তার মৃত্যুর পর অঙ্গদান করে 8 জন মানুষের জীবন রক্ষা করতে পারেন। অঙ্গদানের কোনো বয়স নেই। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের কথা বিস্তারিত উল্লেখ করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাব্রুম মহকুমার হরিণায় আজ জগন্নাথজিউ মন্দিরের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই কাজে ব্যয় হবে 8,38,000 টাকা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ LRC দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। MBBS ও অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু হচ্ছে। 2026-27 শিক্ষাবর্ষ শুরু হবে 8ই সেপ্টেম্বর থেকে। মেডিকেল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, ড্রিমড ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দফার কাউন্সেলিং 4 থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে এবং 22 আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 24 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 10 থেকে 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। স্টে ভ্যাকেন্সি রাউন্ড 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে, যেখানে যোগদানের শেষ তারিখ 10ই অক্টোবর। রাজ্য কোটার ক্ষেত্রে প্রথম দফা কাউন্সেলিং 13 থেকে 22 আগস্ট পর্যন্ত চলবে এবং 28 আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 31 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 16 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3রা থেকে 5ই অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা প্রকল্পে খোয়াই জেলার 100 জন মহিলার মধ্যে আজ বিনামূল্যে শুকর ছানা প্রদান করা হয়। এ উপলক্ষে খোয়াই জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই আরডি ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস জানান, গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। শেষ হল 2026-এর গ্লাসগো কমনওয়েলথ গেমস। এই প্রতিযোগিতায় ভারত 13টি সোনাসহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনীর জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। 2030 সালে 100তম কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে বিএসএফ এর উদ্যোগে আজ থেকে বিলোনিয়ার বিকেআই মাঠে শুরু হয়েছে স্পন্দন লীগ ফুটবল টুর্নামেন্ট। আসরে 8টি জেলার 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধন করেন বিএসএফ এর গোকুলনগর সেক্টরের উপমহাপরিদর্শক রাজকুমার। আজ উদ্বোধনী ম্যাচে ধলাই জেলা আয়োজক দক্ষিণ জেলাকে 1-2 গোলে, পশ্চিম জেলা 3-1 গোলে সিপাহীজলাকে, গোমতী জেলা 10-0 গোলে খোয়াই জেলাকে পরাজিত করে। তাছাড়া উত্তর জেলা ও ঊনকোটি জেলার মধ্যে ম্যাচটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। 72তম সর্বভারতীয় আন্তঃ রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আজ থেকে অসমের মালিগাঁওয়ে শুরু হয়েছে। তা চলবে আগামী 7ই আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে সারা দেশ থেকে রেলওয়ের 65 জন পুরুষ এবং 31 জন মহিলা খেলোয়াড় অংশ নিচ্ছেন। টিসিএ পরিচালিত মেয়েদের সিনিয়র টি-20 ক্রিকেটের ফাইনালে তরুণ সংঘ কোচিং সেন্টার খেলবে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 7 উইকেটে মৌচাক ক্লাবকে এবং টিআইটি মাঠে ব্লাডমাউথ ক্লাব 26 রানে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 2-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, খোয়াই, গোমতী, পশ্চিম ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন। MBBS কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু। ঝুলিতে 39টি পদক নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী পিলোনিয়া, শ্রোতা বন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 8:08 হয়ে 44 সেকেন্ড। শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান, ছবি সালামি ইশক। প্রথম গানটি শুনবেন আদনান সামির কণ্ঠে।

শুনছেন মনোরঞ্জন অনুষ্ঠানে একই হিন্দি ছবিটি গান ছবি সালামি ইস্ক। এবার গানটি শুনবেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, কর্নাল গঞ্জওয়ালা, শ্রদ্ধা সাধনা সরগম এবং শঙ্কর মহাদেবনের কণ্ঠে।

0: এতক্ষণ পরিবেশিত হল মনোরঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল সালামি ইস্ক। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: নমস্কার, জানা অজানা অনুষ্ঠানের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এখন অগাস্ট মাস, আর এই অগাস্টেই 1945 সালে ঘটেছিল একটা ভয়াবহ ঘটনা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে।

0: এবং পরবর্তীকালে তেজস্ক্রিয়তার প্রভাবে লক্ষ লক্ষ মানুষ ধুঁকে ধুঁকে মারা যান। পৃথিবীর অস্তিত্ব রক্ষার্থে এই অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তি আজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আজকের বিষয় রাখা হয়েছে সেই সম্পর্কিত, এবং এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শ্রী রাকেশ দাস। উনি দক্ষিণ ত্রিপুরা জেলায় কার্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে কর্মরত রয়েছেন। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের জানা অজানা অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: হ্যাঁ, আজকে যেহেতু আমরা বিষয় রেখেছি এই যে 1945 হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম কি হয়েছিল, আমরা একটু ফিরে যাব সেই 1945 সালের সেই অগাস্ট মাসে।
1: অবশ্যই, আপনি যেটা বলেছেন 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফেলা দুইটি বোম, যেটা আমরা যদি দেখি অতীতের পাতায় 6 আগস্ট এবং 9 আগস্ট ওই দুই দিনেই ওরা বোমা হামলা করেছিল। প্রথম যেটা ফেলেছিল ওটা ছিল লিটল বয় নাম, এরপরে যেটা ফেলেছিল ওটা ছিল নাগাসাকিতে যেটা 9 আগস্ট ওটা হচ্ছে ফ্যাটম্যান। তো তাদের এটা ছিল 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের ঘটনা। তো তাদের দুটা অ্যাকচুয়ালি ওখানে একটা একটা টেস্টও ছিল তাদের, যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা যা বানিয়েছে এটা টেস্টও হয়ে যাবে, প্লাস তাদের যে শত্রুভাবাপন্নতা জাপানের উপর যে শত্রুভাবাপন্নতা তাও তাদের পরিষ্কার হয়ে যাবে। এই জন্য
0: দুটি উদ্দেশ্য নিয়ে
1: তারা বোমা হামলাটা
0: বিস্ফোরণ ঘটেছিল।
1: তো আপনি যেটা বললেন, ওই বোমা হামলাতে প্রায় 2,50,000 মানুষের মৃত্যু ঘটেছে। অ্যাকচুয়ালি মৃত্যুটা ধাপে ধাপে ঘটেছে, কারণ আমরা জানি একটা বোমা যখন বিস্ফোরিত হয় এটা একটা চেইন রিয়াকশনের মতো, আর এটা আইনস্টাইনের একটা, মানে আমাদের যদি বিজ্ঞানের ভাষায় বলি আইনস্টাইনের E=mc² তথ্যের উপর ভিত্তি। ধরুন 10 কেজির একটা বল, ওটাকে আমি বোমার সাথে তুলনা করছি, 10 কেজির একটা বল যদি আমি ফাটিয়ে দিই, ধরে নিন অনেকটা টুকরো বিভক্ত হবে, আমি ধরে নিলাম যে 2 টুকরো বিভক্ত হলো, তো একটার মধ্যে ধরে নিলাম 3 কেজি আর একটার মধ্যে ধরে নিলাম 5 কেজি, কিন্তু 10 কেজির বলটা 3 কেজি আর 5 কেজিতে বিভক্ত হয়েছে, বাকি 2 কেজি তো নেই। তো ওটা আইনস্টাইন বলেছে যে ওটা শক্তিতে পরিণত হয়ে গেছে। তো এইরকম ভাবে স্টেপ বাই স্টেপ ওই দুইটা আবার ভাঙছে, ওই দুইটা থেকে 4টা হচ্ছে, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এভাবে ভাঙতে ভাঙতে পুরো যে বিনষ্টটা ঘটছে এটা স্টেপ বাই স্টেপ ঘটছে। আর যখন পারমাণবিক একটা বোমা বিস্ফোরিত হয় তখন মুহূর্তের মধ্যে আমাদের সূর্যের যে কেন্দ্রের তাপমাত্রা আমরা 4000 ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে ধরে নিই, এর থেকেও বেশি তাপমাত্রা ওখানে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যায়। আপনি ভাবুন সূর্যের তাপমাত্রা, আমরা এখন যে ভূপৃষ্ঠে আছি, পৃথিবীতে আছি, আমাদের গ্রীষ্মকালে আমাদের সহ্য করতে কষ্ট হয়, তো ওইরকম এর থেকে যে কেন্দ্রের যে তাপমাত্রা আছে এর অধিকগুণ তাপমাত্রা একটা পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে তৈরি হয়। তো আপনি ভাবুন ওই সিচুয়েশনে মানুষের কি অবস্থা হবে, মানুষের এটাই অবস্থা হবে, কয়েক হাজার মানুষ একসাথে ওরা নিমিশে মানে ধোঁয়ার মতো শেষ হয়ে যাবে, ওরা ধুলের সাথে মিশে যাবে। তো ওইরকম ঘটনাটাই অ্যাকচুয়ালি জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হয়েছিল। সেই সাথে শুধু এটা তো হয়েছে, মানুষ ঠিক আছে মারা গেছে, কিন্তু তার পরবর্তী যে স্টেপগুলো, তেজস্ক্রিয়তার
0: প্রভাব,
1: যেটা আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সবাই মোটামুটি জানে তেজস্ক্রিয়তার প্রভাব অনেক বেশি
0: ভয়াবহ।
1: হ্যাঁ, এই ভয়াবহতা এখনো পর্যন্ত আছে।
0: আচ্ছা,
1: এখনো পর্যন্ত তেজস্ক্রিয়তার প্রভাবটা আছে। এখনো আপনি যদি খোঁজ নেন বা গুগলে দেখেন, দেখবেন যে ওই যে রেসপেক্টিভ যে জায়গাগুলো আছে, স্পেসিফিক জায়গাগুলো, ওই জায়গাগুলোর মধ্যে যারা এখনো জন্মগ্রহণ করে তাদের অনেকে বিকলাঙ্গ, বিভিন্ন ক্যান্সার রোগে আক্রান্ত হয়, বা কারোর ঠিক মতো ব্রেন ডেভেলপড হয় না, এরকম আরো অনেক অনেক সমস্যা ওখানে দেখা যায়। এছাড়াও আরো পরিবেশগত তো সমস্যা আছেই।

0: যে বোমা বিস্ফোরণের ফলে যে ধুলিবালি জমেছে, ওই ধুলিবালি আমরা জানি উপরে গিয়ে কি হয়, বায়ুমণ্ডলের জলের সাথে মিশে তারপর বৃষ্টি ঘটে। আমরা ওটাকে অনেক অ্যাসিড বৃষ্টিও নাম দিই, বাট ওইখানের বৃষ্টিটা একটু অন্যরকম, যেহেতু তেজস্ক্রিয়তার প্রভাব। তো বৃষ্টিটা মাটিতে পড়বে, মাটিতে পড়ার ফলে কি হবে, উর্বর মাটি অনুর্বর হয়ে যাবে, যার কারণে কৃষিকাজ করা অসম্ভব ব্যাপার। এছাড়াও আমাদের আরো একটা মানে আমাদের প্রত্যেক জীবনে চলতে গেলে আমাদের জানি ওজন লেয়ার একটা কথা আছে, যেটা আমাদের সূর্যের অতিবেগুনী রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়, কিন্তু ওই তেজস্ক্রিয়তার ফলে ওজন যে স্তরটা ওখানে ওটাও ভেঙে গেছে।
1: আচ্ছা,
0: তো যার ফলে অতিবেগুনী রশ্মি ডাইরেক্ট চলে আসবে, তো অতিবেগুনী রশ্মি এসে কি করে আমাদের উদ্ভিদের যে ত্বক আছে, ইভেন আমাদের মানুষের যে ত্বক আছে, এখানে ক্যান্সার সৃষ্টি করে। তো অ্যাকচুয়াল ঘটনাটা এটাই যে পারমাণবিক বোমা একটা বিস্ফোরণ হওয়া মানেই ওই প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ না, ও প্রত্যন্ত অঞ্চলের আর কোনো কিছু হওয়া অসম্ভব ব্যাপার। না মানুষ ঠিকমতো বাঁচতে পারবে ওখানে, না ঠিকমতো কৃষি পরিচালন করতে পারবে, না ওখানে কোনো রকমের কোনো কিছু করতে পারবে, অ্যাকচুয়াল এটাই। এরপরে আমি আরেকটা কথা বলছি, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে এখন যারা বেঁচে আছে বা ওই যে বোমা বিস্ফোরণের পর এখন থেকে যারা বেঁচে আছে ওদেরকে একটা নামও দেয়, হিবাকুশ। ঠিক আছে, তো হিবাকুশ বলতে বোঝায় যে ওই পারমাণবিক বোমা আক্রান্ত বা ওই বোমার পরিপ্রেক্ষিতে পরবর্তী তারা এখনো বেঁচে আছে। তো এটাই হলো অ্যাকচুয়ালি যে বোমা বিস্ফোরণের ফলে কি কি ঘটে, কি কি আমাদের মানব সম্পদের ক্ষতি হয়।
1: সেটাই, যে 1945-এর যে এই যে 6 এবং 9 অগাস্ট যে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, উদ্দেশ্য ছিল দুটো, যেটা আপনি বললেন, আর কিন্তু তার প্রভাব এখনো কিন্তু সেখানকার মানুষ ভুগছে,
0: এখনো ভুগছে,
1: এবং সেটা মোটেই একেবারেই ভালো ফল নয়, খারাপ প্রভাবই এখনো তারা ভুগছে সেই প্রভাব নিয়ে। তাহলে এই যে পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক বোমা, এর নিরস্ত্রীকরণের আবশ্যকতা এখন অবশ্যই খুবই প্রাসঙ্গিক যে ব্যাপারটা, তাহলে এবার আসবো সেই প্রসঙ্গে যেটা আজকের বিষয়, পৃথিবীর অস্তিত্ব রক্ষায়। কারণ আমরা কেউই কিন্তু যুদ্ধ চাই না, সবাই আমরা শান্তি চাই। তাহলে এই পৃথিবীর অস্তিত্ব রক্ষায় পারমাণবিক নিরস্ত্রীকরণের আবশ্যকতা এখন কেন একটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে?
0: এটা খুব ভালো প্রশ্ন যে কেন জরুরি।
1: একটু
0: আগে আমি বলেছি যে পারমাণবিকের ফলে কি কি হতে পারে বা হয়েছিল বা হতে পারে। তো আমরা সবাই জানি এখন আমরা ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা এখন বৈজ্ঞানিক কত উন্নত, আমরা দেখছি সব ক্ষেত্রে বৈজ্ঞানিক যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং প্রত্যেকটা দেশ এখন অনেক অগ্রগতি লাভ করেছে। তো যত অগ্রগতি লাভ করবে তত আগের তুলনায় এখন অস্ত্রগুলিও আরো বেশি ভয়ানক হবে,
1: অবশ্যই।
0: তো ওই সময়ের যে বোমাগুলো এত যদি আঘাত ফেলতে পারে, আপনি ভাবুন এখনের বোমাগুলো কিরকম আঘাত ফেলবে। তো এই জন্য আমি মনে করি যে নিরস্ত্রীকরণ খুবই প্রয়োজন, শুধুমাত্র একটা দেশে না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ একান্তই জরুরি। এখন একটা মানে অ্যাকচুয়ালি পারমাণবিক অস্ত্র তো কেউ খুলে রাখবে না যে আমার কাছে কয়টা আছে, আমার কাছে কয়টা আছে। তো একটা জাস্ট রিভিউ অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের পুরো বিশ্বের মধ্যে যদি একটা রিভিউ রাফ হিসাব করা হয়, 12,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র এক একটা দেশের কাছে আছে, মানে সব দেশ মিলিয়ে আর কি 12,000 মতো আছে। তো এখন আমরা অবশ্য জানি বেসিক্যালি অনেকেরই সাইবার হামলা হয়, আমরা সবাই এ নিয়ে অবগত, কি ওর আপনি অত দেখছেন খবরে দেখছেন যে ওর 1,00,000 টাকা চলে গেছে অ্যাকাউন্ট থেকে, উনি জানেনই না 2,00,000 টাকা চলে গেছে, এরকম সাইবার হামলা হয়। তো পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ তো প্রয়োজন, কিন্তু যাদের কাছে আছে তারাও এগুলি ধ্যান রাখা দরকার যে ভুলবশত হতেই
1: পারে,
0: মিসইউজ ভুলবশত হতে পারে। দেখুন না, এখন কেউ হ্যাক করে নিয়েছে আপনার, যে আপনার কাছে পারমাণবিক অস্ত্র আছে, ঠিক আছে, আপনার কাছে আছে আবার আগেতে ছিল, তো এরকম তো হতে পারে যে কেউ আপনার যে সাইবার আপনার অ্যাটাক করেছে, আপনার যেটা সিস্টেমটা ওটাকে ও হ্যাক করে নিয়েছে, তাহলে তো ও যেভাবে ইচ্ছে এভাবে ও ইউজ করতে পারে,
1: ইউজ করতে পারে,
0: ঠিক আছে, এটা হতে পারে। আবার ভুলবশত কেউ হয়তো জানে না নতুন চার্জ নিয়েছে, ভুলবশত ওই বটনটা টিপলে কিছু এরকম ঘটবে, তো টিপে দিয়েছে, এর ফলেও হতে পারে। তো এই জন্য আমি মনে করি যে পারমাণবিক নিরস্ত্রীকরণ সব দেশেরই এটা একান্তই জরুরি। তো এই জন্য রাষ্ট্রসংঘ 1968 সালে একটা চুক্তি এনেছে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য, যেটা অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে NPT, যেটা হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি,
1: NPT,
0: যেটা 1968 সালে স্বাক্ষরিত করা হয় এবং এটা 1970 সালে কার্যকর করে। এই চুক্তিতে 191টা দেশ স্বাক্ষরিত করেছে, কিছু কিছু দেশ স্বাক্ষরিত করেনি। তো এই চুক্তির তিনটা মেন পিলার ছিল, মানে তিনটা মেন ওর টার্গেট ছিল, কিভাবে কি করবে। প্রথম যেটা, এটা হচ্ছে অপ্রসারণ। পারমাণবিক বোমা প্রথমত 5টি রাষ্ট্রের কাছে ছিল, যেমন আমেরিকা, রাশিয়া, এরপরে যুক্তরাজ্য, যেটা আমরা ইউএসএ বলি, ফ্রান্স এবং চায়না। তো তারা বলছে যে ওই চুক্তি অনুযায়ী, তাদের কাছে তো আগে থেকেই ছিল, বলছে যে এই পারমাণবিক রাষ্ট্রগুলোর মধ্যে আছে তো আছে, তারা অন্য কাউকে আর হস্তান্তর করবে না,
1: করবে না।
0: এটা ছিল এক নাম্বার নীতি, তাদের কাছে আছে বাট অন্য কারোর কাছে, আর যাদের কাছে নেই তাদের কাছে ওরা হস্তান্তর করবে না, বা কোনো রকমের এইসব রাজনৈতিক গতভাবেও ওরা ওদেরকে হ্যান্ড ওভার করবে না। সেকেন্ড যেটা, এটা হচ্ছে নিরস্ত্রীকরণ। পারমাণবিক অস্ত্রধারের যে দেশগুলো আছে তাদের মজুদ যেটা আছে, ধরো না কেউর কাছে 8টা আছে, 9টা আছে, ওরা আস্তে আস্তে এটা কমিয়ে নেবে, বা এটা ডিফিউজ করে দেবে এরকম। তারপর যেটা তিন নাম্বার, এটা হচ্ছে শান্তিপূর্ণ ব্যবহার। বলছে যে চিকিৎসা, বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার মতো শান্তিপূর্ণ যে কাজগুলো, যেগুলো মানব সম্পদের জন্য উপকার হবে, ওই কাজই ইউজ করে নেবে, ওইটাকে আর তারা মানে মিস ইউজ করবে না। কিন্তু ওটা অনেক রাষ্ট্র ওটাকে সাইন করেনি, এর মধ্যে যেমন আমাদের ভারত এবং পাকিস্তানও সাইন করেনি। তো এর পিছনেও অনেক কারণ আছে, আপনি অবশ্যই একটু আগে আমি নাম বলেছি, আপনি বুঝতে পারবেন যে চায়নার কাছে এই অস্ত্রটা আগে থেকে ছিল। তো চায়নার কাছে যেহেতু আছে, আমরা হচ্ছে ওর পারিপার্শ্বিক রাষ্ট্র, তো আমাদের একটা একটা খাতরা থাকবেই যে তারা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে,
1: করতে পারে,
0: ঠিক আছে। ইভেন আমরা দেখেছি লাদাখ ইস্যু নিয়ে বা অরুণাচল প্রদেশে অনেক ইস্যু নিয়ে ওরা অনবরত যুদ্ধ চালিয়ে যায়, ঠিক আছে। তো ঠিক আছে, ওরা ইন্টেনশনালি না হোক, বাট প্রযুক্তিগত ত্রুটি বা যে কোনো, আমি যেটা বললাম সাইবার হ্যাক, এসব কোনো কিছু হলেও তো আমাদের ক্ষতি হতে পারে। তো এইটাই হিসাব করে আমাদের ভারত এটা সাইন করে নিয়ে চুক্তিটা, বলছে যে আমরা অবশ্যই সাইন করব যদি চায়না ওদের যা মজুদ আছে ওটাকে ডিফিউজ করে দেয় বা ওটা ডিস্ট্রয় করে দেয়, আমরা অবশ্যই সাইন করব, আমরা এর খিলাফ নয়। তো পাকিস্তান আমাদের ভারতকে ইউজ করে বলছে যে যদি ভারত সাইন না করে তাহলে আমরা সাইন করব না, ওরা তো আলাদাই ডক্ট্রিনে চলে, ঠিক আছে। তো যার কারণে এই দুইটা রাষ্ট্র, আরও অনেক আছে, এই দুইটা রাষ্ট্র সাইন করেনি। আচ্ছা যাই হোক, তো এই তো গেল NPT, একটা চুক্তি যেটা তিনটা পিলার আমি বলেছি। এর পরবর্তী ধাপে 2017 সালে TPNW, যেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি, আরেকটা চুক্তি এসেছে 2017 সালে, এটা 2021 সালে কার্যকরী হয়। তো ওটার মধ্যে ছিল পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা, এই চুক্তির অধীনস্থ কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি বা পরীক্ষা বা উৎপাদন করতে পারবে না, ওটা ছিল এটার মধ্যে, ঠিক আছে। তো এর মধ্যে এরমভাবে তো এটার মধ্যে ডাইরেক্ট লেখা আছে, আপনি পারমাণবিক অস্ত্র বানাতেও পারবেন না, তৈরিও করতে পারবেন না, উৎপাদনও করতে পারবেন না, বা যেগুলো আছে ওগুলোকে আপনি আপনার মতো করে এগুলো ডিফিউজ বা অন্য কোনো কাজে ইউজ করে নিতে পারেন, যেটা মানব সম্পদের উপকার হবে। কিন্তু এবার এটার মধ্যে চ্যালেঞ্জ কি আসলো, চ্যালেঞ্জ আসলো যেগুলোর মধ্যে আপনার যাদের কাছে ও বোমাগুলো ছিল পারমাণবিক বোমা, ওরা সাইন করেনি, ওরা বলছে আমরা এগুলো বানিয়েছি, আমরা কেন রেজিস্টার করব, এটা ছিল ওদের টপিকস। তো এরপরে স্টেপ বাই স্টেপ আরো অনেকগুলো চুক্তি হলো, যার কারণে আমরা বলতে পারি এখন হয়তো ভবিষ্যতে এটার একটা আসবে, কোনো না কোনো কোনো ফল আসবে বা কোনো না কোনো রুলস আসবে যে পারমাণবিক অস্ত্র একেবারে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তো আমি আশা রাখি এটা অবশ্যই আসবে এরকম কোনো কিছু।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি আজকের যিনি অতিথি রয়েছেন রাকেশ দাস, উনি দক্ষিণ ত্রিপুরা জেলায় ডিজাস্টার ম্যানেজমেন্টে কর্মরত রয়েছেন। ওনার কাছ থেকে আমরা শুনছি যে 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে কি হয়েছিল, ঠিক কি হয়েছিল এবং তার প্রভাব এখনো কিন্তু সেখানকার মানুষ ভুগছে। আর এই যে যার জন্য যে পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে এই এই ধরনের অপূরণীয় ক্ষতি হয়েছিল সেখানে সেখানকার মানুষের, সেখানকার পরিবেশের, সেই পারমাণবিক বোমা নিরস্ত্রীকরণের আবশ্যিকতা কেন খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে সেই সম্পর্কে বলছেন আজকের অতিথি রাকেশ দাস। এই যে পারমাণবিক নিরস্ত্রীকরণ, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা কি?
0: পারমাণবিক নিরস্ত্রীকরণ হচ্ছে এটাই একটু আগে আমি যেটা বললাম, যেটা অস্ত্রীকরণের অপথে যেটা নিরস্ত্রীকরণ,
1: মানে আমার কাছে আছে কিন্তু আমি ব্যবহার
0: করব না,
1: আচ্ছা,
0: বা যাদের কাছে নেই তারা বানাবেও না,
1: বানাবেও না,
0: ওটা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে ওটাই, ঠিক আছে। তো যেমন আমাদের আমরা সবাই জানি আমরা ভারত এখন পারমাণবিক রাষ্ট্র, যেটা আশা করি এখন সবাই জানে। 1998 সালে পোখরানে আমাদের যেটা পারমাণবিক বোমা প্রথম করা হয়, চেক করা হয়, যেটা আমরা সাকসেসফুলভাবে ধরে নিই। তো এরপরে ভারত বলেছে আমরা ঠিক আছে, আমাদের কাছে পারমাণবিক বোমা আছে অবশ্যই, কিন্তু আমরা নো ফার্স্ট ইউজ মানে NFU, এই চুক্তির উপর ডিপেন্ড করে আমরা চলবো, এনে আমরা প্রথমে এটা ব্যবহার করব না। আমরা সবাই জানি আজ পর্যন্ত যতগুলি যুদ্ধ হয়েছে, পাকিস্তান হোক বা চায়না হোক, আমরা কখনো প্রথম যেটা অস্ত্র আমরা তুলিনি, ঠিক আছে। তো পারমাণবিক ক্ষেত্রে আমরা সেমই বলছি যে আমরা ফার্স্ট ইউজ আমরা করব না, যদি কোনো দেশ ইউজ করে তখন আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে। তো এর পরিপ্রেক্ষিতে আপনি চিন্তা করুন, আমরা 1998 সালে পোখরা যেটা টেস্ট করেছি, এর কিছুদিন পরে মানে কিছু ওই বছরের মধ্যেই পাকিস্তানও কিন্তু ওরা ওদের পারমাণবিক অস্ত্র বানিয়ে নিয়েছে।
1: আচ্ছা,
0: যদি ওদের শান্তিপূর্ণ বাবা থাকতো তাহলে তো ওরা বানাতো না, ঠিক আছে। তো ওরা বানিয়ে নিয়েছে। তো যখন নাকি রাষ্ট্রসংঘে একটা আইন দিয়ে দিল যে কেউ পারমাণবিক অস্ত্র ইউজ করতে পারবে না, তখন ওরা এখন কি করছে, ওরা ছোট ছোট বোম বানাচ্ছে, পারমাণবিক বোম বাট ছোট ছোট, যেগুলো ধরেন কোনো একটা বড় এলাকার পিতৃ ক্ষতি সাধন করবে, কিন্তু ক্ষতি সাধন সেমই হবে, যেটা ক্ষতি সাধন বড় একটা বোমা বিস্ফোরণের ফলে হয় ওইটাই হবে ক্ষতি সাধন, ঠিক আছে। তো এই জন্য আমি বলছি যে একজনের রূপে একটি দেশ কম্পিটিশনে চলছে, যে আপনি বানাচ্ছেন আমিও বানাচ্ছি, যেহেতু আপনার কাছে আছে তো আমার কাছে থাকতে হবে, ঠিক আছে। তো এই জন্য পারমাণবিক নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি, কারণ এর যে ক্ষতিকারক দিকগুলি আমরা প্রথম অবস্থায় জানিয়ে নিয়েছি, এ কিরকম ক্ষতি হতে পারে। তো এছাড়াও আরও অনেক, যেমন আমরা বলেছি যে সাইবার অ্যাটাক প্লাস প্রযুক্তিগত ত্রুটি বা আরও অনেক কিছু কারণ, অনেক কারণ আছে যেটা মানব সম্পদের অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠবে পারমাণবিক থাকার কারণে। তো এটাই মেন রিজন যে পারমাণবিক নিরস্ত্রীকরণ কেন প্রয়োজন, অত্যন্ত জরুরি। তো এছাড়া আমি আরও যদি কিছু চুক্তির কথা বলি, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স, যেটা 2007 সালে অস্ট্রেলিয়া প্রবর্তিত সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তরে অবস্থিত এটি। তো এই আন্তর্জাতিক জোটটি বিশ্বজুড়ে সাধারণ মানুষ, সুশীল সমাজ ও রাষ্ট্রগুলোকে এক ছাতার নিচে এনে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি বৈশ্বিক আন্দোলন গড়ে তোলে, ঠিক আছে। তো এর মূল ভূমিকা কি ছিল, তাদের মূল ভূমিকা ছিল তারা পারমাণবিক অস্ত্রকে কেবল সামরিক বা নিরাপত্তা কৌশলের অংশ হিসাবে না দেখে মানবতাবাদের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন তারা করেছে, ঠিক আছে। তো আইসিএন বিশ্ব মঞ্চে প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করে দেখায় যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে যে মানবতা ও পরিবেশের উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে তা সামলানোর মতো সক্ষমতা বিশ্বের কোনো হাসপাতালে বা কোনো আন্তর্জাতিক ত্রাণ সংস্থা বা জাতিসংঘের কাছে নেই। ঠিক আছে, তো এই জন্য পারমাণবিক নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি। যেমন এর আগে আমি যেটা বলেছিলাম TPNW মানে পারমাণবিক অস্ত্র কেউ বানাতেও পারবে না, উৎপাদনও করতে পারবে না, ওটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ICAN যেটা ট্রিটি ওইটা তৈরি হয়েছিল। তো এটার মধ্যে টোটাল আপনার 100টিরও দেশ বা 100টিরও বেশি দেশের সরকার সাইন করেছে। এরপরে এর মাধ্যমে অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে অর্থায়ন বন্ধের প্রচারও করেছে, তারা বিশ্বব্যাপী বিভিন্ন ব্যাংক, পেনশন ফান্ড এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ সৃষ্টি করে যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা আধুনিকায়নে জড়িত কোম্পানিগুলোকে বিনিয়োগ না করে। মানে যারা এগুলো তৈরি করছে বাইরে থেকে কোনো অর্থ সাথে ওদেরগুলোতে না হয় না যায়। ঠিক আছে, তো এরকম কিছু অনেকগুলো পদ্ধতি আছে। এর মাধ্যমে ICAN যেটা বলছে না আর এরপর থেকে আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না, তো এইভাবে ওরা কাজ করছে। প্লাস আমি মনে করি ওদের যে টার্গেট যেটা ওরা হয়তো এখনো অ্যাচিভ করতে পারেনি, বাট খুব তাড়াতাড়ি ওদের টার্গেট যেটা ওটা অ্যাচিভ অবশ্যই করবে। ঠিক আছে, কারণ তারা মানব সম্পদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, মানুষের যে সুফল মানুষের যে ভালো ভাবাপন্নটা দেখে ওরা এই যে একটা সংঘ চালু করেছে ICAN যে অ্যাবলিশ অব নিউক্লিয়ার ওয়েপন্স ওটা এটা দেখাশোনা করছে। ঠিক আছে, তো পরবর্তী সময় ICAN কে একটা শান্তির জন্য, কারণ ওরা আপনি এটা বুঝতে পারছেন তো ওরা খুব ভালো একটা জিনিস উদ্যোগ চালু করেছে, এর জন্য ওদেরকে নোবেল প্রাইজও দেওয়া হয়। আমি মনে করি ওটা দরকার, কারণ ওরা তো শুধু একজনের কথা ভাবছে না, পুরো বিশ্বের কথা ভাবছে। ঠিক আছে, তো পরে মানে আস্তে আস্তে ওরা মানবিক উদ্যোগ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, বিভিন্ন দেশ ওদেরকে সাপোর্ট করছে। এবারে চুক্তিভিত্তিক যে নিষেধাজ্ঞা ছিল যে ভারত সাইন করেনি, পাকিস্তান সাইন করেনি বা ইসরায়েল সাইন করেনি, এরকম আরো অনেকগুলো, তা আস্তে আস্তে ওদের উপরও প্রেশার পড়ছে যে আপনারাও সাইন করুন। ঠিক আছে, আপনারাও এর এটাকে স্বীকার করুন যে আমরা আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করবো না, কারণ এর ফলে শুধু আপনার আর আমার নয় পুরো মানব সম্পদেরই ওটা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো আমি মনে করি এর মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে, আস্তে আস্তে আমরা মানব সভ্যতার যে বিভিন্ন প্রযুক্তিগত ইউজ আছে ওগুলোকে আমরা ভালোভাবে ইউজ করব, এসব পারমাণবিক যেগুলো আমাদেরকে ক্ষতি করবে ওগুলো আমরা ইউজ করব না। আস্তে আস্তে যেগুলো আমাদের প্রযুক্তি ডেভেলপড হচ্ছে, ঠিক আছে, বাট আমরা AI এখন আপনি সবাই জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার এগুলো অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা ভালোভাবে ইউজ করব, খারাপভাবে ইউজ করব না। তাই মনে করি আস্তে আস্তে নতুন দিগন্তের সূচনা হচ্ছে, যুব সমাজ ওদিকে এগোচ্ছে বা বিভিন্ন বৈজ্ঞানিক যারা আছেন তারাও এদিকে এগোচ্ছে, যাতে করে পারমাণবিক নিরস্ত্রীকরণেরটা সবাই স্বীকার করে এবং ভবিষ্যতে যাতে খুব সুন্দর ও সুশৃঙ্খল শান্তশিষ্ট সমাজ গড়ে ওঠে, শুধু আমাদের দেশে না পুরো বিশ্বের কথা বল নতুন দিগন্তের দিকে যাচ্ছে, এটাই আমি আশা করব এবং করি।
1: একদম, আসলে বিজ্ঞানের ভালো দিক যেমন আছে খারাপ দিকও রয়েছে, আমাদের সবার উচিত যে ভালো দিকটা যাতে আমরা গ্রহণ করি, তাহলেই মানব সভ্যতার উন্নতি অবশ্যই হবে। আর এই যে সৃষ্টির পর থেকে পারমাণবিক অস্ত্র সাধারণ মানুষের মনে, এমনকি যে বিজ্ঞানীরা এগুলি তৈরিতে সাহায্য করেছিলেন তাদের মনেও কিন্তু বিস্ময় এবং আতঙ্ক সৃষ্টি করেছিল। 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় সৃষ্ট ভয়াবহ ক্ষয়ক্ষতি, মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ পারমাণবিক অস্ত্রের প্রলয়ঙ্কারী ক্ষমতা প্রদর্শন করেছিল। 1945 সালে নজিরবিহীন এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে এবং সেই সময়ে ধারণ করা তার অবর্ণনীয় দুর্ভোগের ছবির মাধ্যমে আমরা যারা পরবর্তী প্রজন্মরা রয়েছি তাদের কাছে অবিচ্ছেদ্যভাবে খোদাই হয়ে রয়েছে আমাদের মনের ভেতর। সত্যি যে দৃশ্য এখনো যদি আমরা দেখি ছবিতে এখনো গা আমরা গা শিওরে ওঠে। ধন্যবাদ আজকের অতিথি রাকেশ দাস আপনাকে। আমরা আজকে অনুষ্ঠানে আলোচনা করলাম 1945 সালের অগাস্টে ঘটে যাওয়া পারমাণবিক যুদ্ধের বিভীষিকার কাহিনী এবং পৃথিবীর অস্তিত্ব রক্ষায় পারমাণবিক

0: বেক নিরস্ত্রীকরণের আবশ্যিকতা। অতীতে আজকের যিনি ছিলেন উনি বললেন পারমাণবিক যে নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের নিরস্ত্রীকরণের আবশ্যিকতা কেন বর্তমানে খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সে সম্পর্কে বললেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ অনুষ্ঠান শুনেছেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।
1: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে এবং সংযোজনায় নবনীতা মজুমদার, আকাশবাণী বিলোনিয়া।

সেন্সাস ২০২৭ আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: সেন্সাস 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক গান, শিল্পী সাধনা সরগম।

এতক্ষণ পরিবেশিত হলো হারানো দিনের গান, শিল্পী ছিলেন মেহেদী হাসান, আকাশবাণী মিলনিয়া। শেষ হলো পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারে শুনবেন আইনের দর্পণে, বিষয় কন্যা সন্তানের আইনি অধিকার, এ নিয়ে বলবেন অ্যাডভোকেট মান্না চৌধুরী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আইনের দর্পণে এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। প্রতি মাসের প্রতি পর্বেই আমরা এই অনুষ্ঠানে আইন বিষয়ক আলোচনা করে থাকি। উপস্থিত থাকেন বিশেষজ্ঞ আমন্ত্রিত ব্যক্তিত্বগণ, যাদের থেকে আপনারা শুনতে পান আমাদের বিষয়ভিত্তিক আইনের বিভিন্ন জটিলতা এবং তার সমাধান প্রসঙ্গে। আমাদের আজকের আইনের দর্পণে এই অনুষ্ঠানের বিষয় হল কন্যা সন্তানের আইনি অধিকার। আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে কন্যা সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত আইন প্রণীত হচ্ছে এবং তাদের অধিকার যাতে সুনির্দিষ্টভাবে সুরক্ষিত থাকে তার জন্য সরকার বদ্ধপরিকর। আমাদের আজকের বিষয় কন্যা সন্তানের আইনি অধিকার, আর এই বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আইনজীবী, দক্ষিণ ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অ্যাডভোকেট মান্না চৌধুরী মহোদয়কে, উনি উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার। আকাশবাণী বিলোনিয়ার সমস্ত দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে অজস্র আকণ্ঠ ধন্যবাদ।
0: আমাদের আজকের বিষয় হল কন্যা সন্তানের অধিকার, বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন যাতে সুনিশ্চিত থাকে তাদের জন্য সরকার যেমন সচেষ্ট, তেমনি সমস্ত সংস্থাগুলিও তাদের জন্য কাজ করে যাচ্ছে। এই যে আমরা বলছি যে কন্যা সন্তানের অধিকার, এটা রক্ষিত করতে হবে বা রক্ষা করতে হবে, আপনিও দায়িত্বে আছেন চাইল্ড প্রোটেকশন অফিসার হিসাবে, তো এই যে সুরক্ষার ব্যাপার, কন্যা সন্তানকে সুরক্ষিত করা হবে, এই বিষয়টা যদি আপনি একটু বলেন যে সুরক্ষা কি, অধিকার কিভাবে সুরক্ষিত হবে, এটা কন্যা সন্তান কিভাবে তার অধিকার নিয়ে বাঁচবে।
1: ধন্যবাদ। এ বিশ্বে যাহা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের ভাষাতেই বলতে হয় কন্যা সন্তানের যে অধিকার সুরক্ষিত করার ব্যবস্থা আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে, তার সামগ্রিক পর্যালোচনার বিষয়টি আজকের দিনে অনেকটাই প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতার বিষয়কে টেনে আজ এখানে আমরা কন্যা সন্তানদের অধিকার নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই কন্যা সন্তানের প্রধান এবং প্রথম অধিকারগুলো, যেমন ধরুন বেঁচে থাকার অধিকার, সন্তান ছেলে সন্তানদের সাথে সমান ভালোবাসা ও যত্নের অধিকার, শিক্ষা ও সম্পত্তির ন্যায্য অধিকার, সমাজে ও পরিবার সূত্রে সন্তানের মতো কন্যা সন্তানকেও সমান মর্যাদার এবং সমান সুযোগের ব্যবস্থা করা দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। তো এই ক্ষেত্রে আমরা জন্ম থেকেই শিশু কন্যার জন্য আমরা বেঁচে থাকার এবং নিরাপত্তার যে আইনি ব্যবস্থা

0: উপস্থাপনা করেছি।
1: একদম
0: এই ক্ষেত্রে দেখা গেছে আজকের দিনে কন্যা সন্তানদের সমভাবেই এই বিষয়গুলোতে তাদের ন্যায্য পাওনা বা তাদের অধিকার একদম সুনিশ্চিতভাবে বর্ণনা করা আছে, যাতে তাদের অধিকার কোনো ক্ষেত্রেই নষ্ট না হয় আর কি।
1: না, আমরা তো দেখছি বা দেখেছি যে স্বাধীনতার পর থেকে কন্যা সন্তানের অধিকার বা চাইল্ড প্রোডাকশন অ্যাক্ট, যেটা তো সেখানে সুরক্ষিত করার বিধান আছে এবং পরবর্তী সময় বিভিন্ন সময়ে এটা নিয়ে অ্যামেন্ডমেন্টও হয়েছে, কিন্তু বিষয় হলো এটা এই অনেক সময় অজ্ঞাত থেকে যায় অভিভাবকদের, যেহেতু শিশু বা কন্যা সন্তান তার পক্ষে সবকিছু জানা হয়তো সম্ভব হয় না, কিন্তু তারা যিনি তাকে দেখভাল করেন, সুরক্ষা দেন, তাদের বিষয়টা মানে অবগত হওয়া খুব বেশি জরুরি, বিশেষ করে অভিভাবকদের।
0: হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের সমাজে অনেক মা বাবাই অজ্ঞতার কারণে হয়তো জানেন না মেয়েদের জন্য, কন্যা সন্তানের জন্য কি কি অধিকার নিশ্চিত করা আছে। আমরা এখানে কিছুটা শুরুতেই বলে দিই, শিক্ষার অধিকার সুনিশ্চিত করা আছে, সম্পত্তির অধিকার সুনিশ্চিত করা আছে, শিক্ষার অধিকার আইন তৈরি হয়েছে 2009 অ্যামেন্ডমেন্ট হয়েছে, যার মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে, বিধান রয়েছে, তদ্রূপ
1: রাইট টু এডুকেশন।
0: হ্যাঁ, রাইট টু এডুকেশন অ্যাক্ট আমরা দেখবেন এখন সরকার ফলাও করে প্রচার করছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। তো এক্ষেত্রে তার যে আইনের সংস্থান রাখা আছে, শিশু শিক্ষার যে নিরাপত্তা, তার যে শিক্ষার অধিকারকে আইন হিসাবে প্রয়োগ করা আছে, আমাদের দক্ষিণ জেলার বলুন বা আমাদের, আমরা যে সোসাইটি বিলংস করি, এখানে অনেক বাবা মাই জানেন না বিষয়টা পুরোপুরিভাবে। এক্ষেত্রে স্কুলে ড্রপ আউট হয়ে যায় অনেক কন্যা সন্তানের, অল্প বয়সে বিবাহ হয়ে যায়,
1: অত্যন্ত মারাত্মক
0: মারাত্মক, যেটা আমরা আলোচনায় আসব। এক্ষেত্রে সম্পত্তির অধিকার নিয়েও মেয়েদের জন্য একটা বৃহৎ একটা কনসেপ্ট তৈরি করা,
1: যেটা আপনি বলছেন যে অভিভাবকদের যে বিষয়গুলি অবশ্যই জানা দরকার কন্যা সন্তানের লালন পালন করতে গিয়ে, এটা আপনি বলে যে প্রোহিবিশন অব চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ রোধ করা এবং কত বছর পর্যন্ত বিবাহ না দেওয়া, এটা অবশ্যই জানা থাকা দরকার, না হলে তো আইনি বেড়া জলে।
0: হ্যাঁ, আমি বলছি বিষয়টা, সম্পত্তির অধিকারের ক্ষেত্র মেয়েদের কিন্তু হিন্দু উত্তরাধিকার আইন একটা আছে আমাদের কনস্টিটিউশনে আছে, এটা ওই অনুযায়ী কন্যা সন্তানরা কিন্তু পৈতৃক সম্পত্তিতে পুত্র সন্তানের সমান উত্তরাধিকার লাভ করবেন। আর আপনি যে প্রশ্নটা করেছেন বাল্য বিবাহ, আজকের সমাজে কিন্তু এটা আমাদের ভীষণ একটা অভিশাপ। আমি জেলার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে অত্যন্ত দুঃখের সাথে এই কথাটা স্বীকার করতে হচ্ছে, আমরা দীর্ঘ 4 বৎসরের একটা লড়াইয়ের পরে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে দক্ষিণ জেলাকে কিন্তু প্রথম পজিশন থেকে দ্বিতীয় পজিশনে নিয়েছি বাল্যবিবাহের ক্ষেত্রে। তারপরেও আমাদের কার্যক্রম জারি আছে, আমরা বাল্য বিবাহ রোধে বিভিন্ন ধরনের জনসংযোগ করে যাচ্ছি এবং এর জন্য যে আইন, যে যে অ্যাক্ট অনুসারে আমাদের এখানে মেয়েদের সুরক্ষিত রাখার জন্য অনেক ব্যবস্থা আমরা নিচ্ছি। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন অনুযায়ী মেয়েদের বিয়ে কিন্তু 18 বছরের নিচে মেয়েদের বিয়ে সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আমি আবারও বলছি, আমি অভিভাবকদের জ্ঞাতার্থে বিষয়টা রিপিট করছি যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হলে এটা সম্পূর্ণ আইনি এবং দণ্ডনীয় অপরাধ হবে। তদ্রূপ ছেলেদের ক্ষেত্র এটা 21 বছর ধরা আছে। যারা বাল্যবিবাহে যেসব পরিবারের অভিভাবকরা

0: বিষয়টা জেনেও বাল্যবিবাহে মেয়েকে রাজি করাবে বা জোর করে বিবাহ দেবে, তাদের আইনে কিন্তু 2 বছরের সাজা এবং 1,00,000 টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রাখা আছে। ইতিমধ্যে জেলার জেলা আদালতে বাল্যবিবাহ নিয়ে অনেক মামলা চলছে। আমরা গ্রামের এই আকাশবাণী বিলোনিয়ার মাধ্যমে আমরা গ্রামের যারা পিআরআই বডি আছেন, এই দক্ষিণ জেলাতে যারা বিভিন্ন পঞ্চায়েত ব্লক স্তরে যারা দায়িত্বপ্রাপ্ত সমাজ জনপ্রতিনিধিরা যারা আছেন, তাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা সমাজকে সুস্থ সবল রাখতে, সমাজকে আপনারা কলুষিত না হতে আপনারা এগিয়ে আসবেন। বাল্যবিবাহ রোধে আপনাদের খুবই দরকার এবং এই সময় খুবই প্রাসঙ্গিক। জেলার যারা বিভিন্ন অধিকর্তা আছেন তাদেরকে নিয়েও মাননীয় জেলা সমাহর্তা আমাদেরকে জেলা আধিকারিকরা বারংবার
1: প্রতিনিয়ত
0: স্মরণ করিয়ে
1: দিচ্ছেন,
0: প্রচার করছেন।
1: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটা এটা থেকে সেভ করাও, মানে প্রথমে এটা থেকেই সেভ করতে হবে। বিশেষ করে পরিবারকে অ্যালার্ট থাকতে হবে, আপনি যাতে 18 বছরের নিচে যাতে কোনোভাবেই বিবাহ না দেওয়া হয়, কারণ এটা করলেই তো এখান থেকে ড্রপ আউট হবে, তার আইনি অধিকার থেকে সে বঞ্চিত হবে, তার স্বাস্থ্যক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তো
0: সামাজিক ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে
1: সমস্ত কিছু
0: সমস্ত বিষয়ে ওর
1: তার জীবনটাই একটা মানে কি জীর্ণতায় পূর্ণ হবে আর কি। তো এই যে আরেকটা কথা আপনি বলছিলেন যে সম্পত্তির অধিকার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেখুন এই যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনি একটু আগেই এই কথাটা কোট করলেন যে মেয়েদের সম্পত্তির অধিকার, সে কিভাবে তার প্রাপ্য সে পাবে?
0: দেখুন একটা সময় ছিল আমাদের সমাজে যখন মেয়েরা খুবই ঘৃণার পাত্র হিসাবে থাকতো, কন্যা সন্তান হলে বাড়িতে আচার বিধি পালন করা হতো না। কিন্তু আজ সময় পাল্টেছে, আমাদের আমাদের যারা আমরা সোসাইটি বিলংস করি, আমাদের নিজস্বতা, আমাদের চিন্তা চেতনার প্রবৃদ্ধি ঘটেছে। এক্ষেত্রে আইনও কিন্তু আমাদের পথ দেখাচ্ছে। অনেকে মনে করেন যে সন্তানদের কন্যা সন্তানদের বাবার সম্পত্তিতে অধিকার থাকে না, কিন্তু বিষয়টা একদম না। কন্যা সন্তানদের বাবার সম্পত্তির প্রতি, তার স্থাবর অস্থাবর বিষয়ের প্রতি একদম, একটি ছেলের যা যা অধিকার থাকবে একটি মেয়েরও কিন্তু ওই রকম অধিকার থাকবে।
1: দেখা গেল কন্যা সন্তান সে বিবাহিত হোক বা
0: বিবাহিত হোক বা অবিবাহিত হোক, বাবার মৃত্যুর পর অথবা বাবা জীবিত অবস্থায় উইল করে মেয়েকে কিছু দিলে এটা উইল প্রবেটে আসবে, এটা হয়ে যাবে। এবং এই আইন এখন খুব ভালোভাবে বলবৎ আছে। আমাদের দক্ষিণ জেলাতে এ নিয়ে অনেক মামলা হয়েছিল, মাননীয় আদালত এই মামলাতে রায় দিয়েছেন কন্যা সন্তানদের পক্ষেই। যারা বিষয়টা জানেন না তারা হয়তো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে নিতে পারেন যে কন্যা সন্তানদের সম্পত্তির বিষয়ে একদম সমান অধিকার রয়েছে। যে সম্পদ বাবার, অর্ধেক পাবে পুত্র এবং অর্ধেক বাকি অর্ধেকটা পাবে কন্যা সন্তান।
1: না, অনেকের একটা ভুল ধারণা যে ধরুন বাবার সম্পত্তির তে ছেলের অধিকার, আর যে মায়ের সম্পত্তি যেটা আছে সেটার প্রতি কন্যার একটা অধিকার থাকে, এটা তো এই কনসেপ্টটা একদম ভুল,
0: একদম ভুল এই কনসেপ্টটা। এর জন্য নতুন আইন তৈরি হয়েছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2005। সেক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন করে কন্যাদের সম্পত্তির অধিকার ছেলেদের সমান করে দেওয়া হয়েছে একদম, যা এই সম্পদ মায়ের হোক অথবা পিতার হোক সমান অধিকার তারা নিশ্চিতভাবে বুঝে নিতে পারবে।
1: ধরুন অভিভাবক বা মা বাবা উইল করে গেল না বা রেজিস্ট্রি করে গেল না বা বন্টন করে গেল না আর কি, এবং তাদের মৃত্যু হলো,
0: এই ক্ষেত্রে হ্যাঁ একদম এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখেছি 2020 সালে এই কনসেপ্টের উপর

0: মাননীয় সুপ্রিম কোর্ট আবার অ্যামেন্ডমেন্ট এনেছেন। এক্ষেত্রে দেখা গেছে মাননীয় সুপ্রিম কোর্ট বাবার সম্পত্তিতে মেয়েদের যে সীমিত অধিকার সংক্রান্ত আইন ছিল এটাকে একদম পরিবর্তন করেছেন। নতুন আইন অনুসারে বাবা যদি হঠাৎ মৃত্যুও হয়ে যায় বা মৃত্যুর আগে ছেলেকে যে সম্পদ দেবেন তার অর্ধেকটা মেয়েও পাবে, এক্ষেত্রে মার মৃত্যু হোক অথবা বাবার মৃত্যু হোক। এটাই হিন্দু উত্তরাধিকার আইন।
1: হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে মানে কন্যা সন্তানের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির উপরে তার অধিকার
0: একদম পুরো বলবৎ থাকবে,
1: বলবৎ থাকবে, এটা তার অধিকার একদম আইনত।
0: এটা অনেকটা ফান্ডামেন্টাল রাইটসের মতো, মৌলিক অধিকারও ধরে নিতে পারেন আপনারা
1: একদম। কিন্তু এই অধিকারটা তো অবশ্যই সুরক্ষিত এবং এটা পাওয়ার জন্য অনেক সময় আদালতেও যেতে হয়, কেন বঞ্চিত করে বিভিন্ন ভাবে।
0: হ্যাঁ, তাই তো বললাম যে
1: যারা পুরুষরা, যে সমস্ত পরিবারে পুরুষরা থাকে তারা এই মেয়েদের একটু বঞ্চিত করার একটা ট্রেন্ড থাকে আগে, পরবর্তী সময় তাদেরকে আদালতে যেতে হয়।
0: তো এটা আমাদের আমি বলেছিলাম যে পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আমরা ছোটবেলায় দেখেছি, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা একটা সময় এই বিষয়টা একদম উপলব্ধ ছিল, কিন্তু আজকের দিনে আমরা যদি দক্ষিণের জেলা সদর আদালতগুলিতেও যদি আমরা একটা তদন্ত হিসেবে পর্যালোচনা করি, আমরা অবশ্যই দেখছি যে সম্পত্তির অধিকার বুঝে নেওয়ার জন্য যে মামলা মোকদ্দমা সেটা অনেকটাই কমে এসছে। জেলা আদালতগুলোতে আজ আর মায়েরা বোনেরা বাবার সম্পদ পেতে, মায়ের সম্পদ পেতে আদালতে এসে কান্না জুড়তে হয় না। আইনের যে বিধান আছে ওই মোতাবেক পুরুষতান্ত্রিক সমাজের যে ব্যবস্থাপনা ছিল এটা অনেকটাই কেটে গেছে,
1: অনেকটা কেটে গেছে। অনেকটা অর্থাৎ পড়াশোনা এবং শিক্ষিত হয়েছে সবাই এবং বিষয়টা সম্পর্কেও জানে, আর সামাজিক একটা সম্মানেরও ব্যাপার আছে, এটা পারিবারিক বিবাহ
0: ঠিক তাই,
1: অনেক সময় এটা জড়ানোও ঠিক না, যার যেটা প্রাপ্য তাকে সেটা তো অবশ্যই দিতে হবে, বিশেষ করে কন্যা সন্তানের। এবং প্রত্যেকটা পরিবারকে এটা জানা উচিত যে কন্যা সন্তানের তার অধিকার সম্পর্কে
0: সুনিশ্চিত
1: সংবিধান কর্তৃক
0: নিশ্চিত যে ব্যবস্থাপনা আছে তার জন্য তাকে ব্যবস্থা করে দেওয়া,
1: বঞ্চিত করা যাবে না,
0: বঞ্চিত করা যাবে, একদম বঞ্চিত করা যাবে না।
1: এবং এখন ধরুন এই অনুষ্ঠানটাকে যারা শুনছেন তাদের মধ্যে অনেকে ধরুন বঞ্চিত হলো মা বাবার সম্পত্তি থেকে, ভাইয়েরা দিচ্ছে না, হ্যাঁ, বা মা বাবা দিচ্ছে না যে কোনো কারণে হোক, এখন সে ধরুন তার সেই আর্থিক অবস্থাও নেই যে কোর্টে গিয়ে বা আদালতে গিয়ে মামলা লড়বে, কি করবে সে?
0: এক্ষেত্রে আমরা যে বিধান দেখেছি যাদের এক্ষেত্রে আইনি সহায়তা নেওয়ার মতো পয়সা কড়ি নেই বা উকিলদের খরচ চালানোর মতো আর্থিক সমৃদ্ধি নেই, আমি তাদেরকে অনুরোধ করব জেলা যে ডিস্ট্রিক্ট লিগেল সেল অথরিটি আছেন মহকুমাতেও, আমাদের এই জেলাতে তিনটি মহকুমা শান্তিবাজার, সাবরুম, বিলুনিয়াতে মহকুমা ভিত্তিক
1: যে সাবডিভিশন
0: লিগেল সেল আছে যেখানে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হয়, আমি ওনাদেরকে অনুরোধ করব যার যার মহকুমায় অভিযোগ জমা করলে তখন প্রয়োজনীয় উকিল ওই ক্ষেত্রে নিয়োগ করে দেওয়া হয়, একদম বিনা খরচে, কোনো ধরনের পয়সা কড়ির প্রয়োজন হয় না, এবং মামলা পাওয়ারও নিজের পক্ষে আনারও ব্যবস্থা সুনিশ্চিত করা হয়
1: একদম। তো অবশ্যই যারা শুনেছেন আজকের এই আলোচনা, আমরা যতটুকু আপনি আলোচনা করলেন কন্যা সন্তানের আইনি অধিকার বিষয়ে, তারা নিশ্চয়ই ওয়াকিবহাল হলেন যে কি কি অধিকার আছে এবং কিভাবে সুনিশ্চিত করতে হবে। আর যারা ধরুন আর্থিকভাবে অনগ্রসর, হ্যাঁ, বা ধরুন আইন সম্পর্কে ততটা জানাও নেই, তাদের আপনি বললেন যে মহকুমা স্তরে লিগেল সেল আছে, ডিস্ট্রিক্ট জেলা
0: পর্যায়ে
1: অথরিটি আছে, সেখানে এসেও তারা সাহায্য নিতে পারে এবং তাদের সম্পত্তির
0: আইনি সুরক্ষা নিতে পারেন এবং তাদের যে অধিকার নিশ্চিত করার জন্য আইনি সুব্যবস্থা করা আছে
1: আছে এবং বঞ্চিত করলে সেটা চ্যালেঞ্জ করা যাবে
0: চ্যালেঞ্জ করা যাবে
1: আচ্ছা আরেকটা বিষয় সরকার কিন্তু ধরুন কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার এই কন্যা সন্তানদের অধিকার সুনিশ্চিত করার জন্য বিভিন্ন স্কিম বিভিন্ন প্রজেক্ট চালু করে এটা যদি একটু যদি আপনি একটু আলোকপাত করেন এই বিষয়ে
0: দেখবেন কন্যা সন্তান ফেলনা নয় আমি শুরুতেই বলেছিলাম যে এই পৃথিবীর সমস্ত কিছুর ভাগে অর্ধেক অংশের নারী নারী কিন্তু অর্ধেক আকাশ
1: ঠিক
0: তো নারীদের জন্য সরকারও খুব ভালোভাবে আমাদের সোসাইটিতে দেখবেন অনেক কিছু ব্যবস্থাপনা করা আছে সরকারি যে প্রকল্পগুলোর পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে অনেক প্রকল্প চালু করেছেন যাতে পিতামাতারা কন্যা সন্তানদের যথাযথ শিক্ষার ব্যবস্থা করতে পারেন তাদের বিবাহের জন্য পর্যাপ্ত সঞ্চয় করতে পারেন ভর্তুকি বা লোন পেতে পারেন মহিলা সংরক্ষণের সুবিধা পেতে পারেন আমরা আজকের এই আলোচনায় আমরা কয়েকটি প্রকল্পের কথা বলবো
1: ঠিক
0: যে প্রকল্পের সুবিধা আমাদের জেলার মানুষও নিতে পারেন আমি প্রথমেই সুকন্যা সমৃদ্ধি যোজনার কথা বলবো এক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যে যোজনা এটি একটা জনপ্রিয় প্রকল্প যা ভারত সরকার চালু করেছেন এক্ষেত্রে আমরা মহকুমা স্তরে আইসিডিএস সেন্টার যাকে আমরা বলি নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প যে আইসিডিএস সেন্টার আছে ওই কেন্দ্রগুলিতে যোগাযোগ করলে ওইখানে ফর্ম দেওয়া হয় এক্ষেত্রে সুকন্যা যোজনা যাদের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালিত একটি ন্যূনতম ধরুন আমার সন্তান 60% মার্ক পেয়েছে তাদের ক্ষেত্র একটা বৃত্তি চালু করা আছে স্কলারশিপ যেটাকে আমরা বলি এটা তাদের একটা একাডেমিক রেকর্ডের উপর নির্ভর করে একটা বৃত্তি দেওয়া হয় সরকার থেকে আছে মুখ্যমন্ত্রী লাডলি যোজনা যেতে এটাও একটা খুব জনপ্রিয় আমরা দেখবেন যে ভারতের বিভিন্ন রাজ্যে লিঙ্গের অনুপাত আমরা যে পুরুষ নারীর যে লিঙ্গের অনুপাত সমান রাখার জন্য এক্ষেত্রে এই প্রকল্প চালু আছে আছে বালিকা সমৃদ্ধি যোজনা বালিকা সমৃদ্ধি যোজনাও বিশেষত মেয়েদের উন্নতির জন্য এটা করা হয়ে থাকে এটা ভারত সরকার দ্বারা চালু করা একটি সঞ্চয় আমানত প্রকল্প যা জন্মের সময় কন্যা সন্তানের প্রতি একটা ফান্ড রাখার প্রকল্প আর কি যে মেয়েকে পরবর্তী সময় যাতে খুব ভালোভাবে বিয়ে দেওয়া যায় বা তার শিক্ষার ব্যবস্থা করা যায় 18 বছর হলে এই প্রকল্পের টাকা হাতে পাওয়া যায় আছে মুখ্যমন্ত্রীর রাজশ্রী যোজনা এটা দেওয়া হয় কন্যা ভ্রূণ যে আমাদের কন্যা ভ্রূণ যে হত্যা করা হয় এর এবং এই যাতে যথাযথ চিকিৎসা নেওয়া যেতে পারে এর জন্য মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা চালু করেছে এরকম আরো কয়েকটি যোজনা যেগুলো চালু আছে সাম্প্রতিক সময়ে আমাদের ব্লক স্তরেও এই প্রকল্পগুলির জন্য মানুষ ভিড় করছে যারা আমাদের জেলাতে যারা জানে না আমি অনুরোধ করব তারা যাতে ব্লক অফিসগুলোতে আইসিডিএস অফিস থাকে আইসিডিএস আধিকারিকরা থাকেন
1: সিডিপিও আছেন
0: সিডিপিও যারা আছেন
1: তাছাড়া ডিআইএসসি আছেন ডিস্ট্রিক্ট পর্যায়ে
0: আছে ডিআইএসসি আছেন ডিস্ট্রিক্ট পর্যায়ে আছেন তাদের সাথে কথা বলে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন
1: একদম তো আমরা তো জানলাম যে কন্যা সন্তানের আইনি অধিকার প্রসঙ্গে আপনি বললেন যে কি কি অধিকার তারা ভোগ করতে পারে এবং সমস্ত অধিকারই ঠিক আছে কিন্তু তার জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা কন্যা সন্তান পরিবারে এলো তাকে যদি ঠিকভাবে শিক্ষা দীক্ষা না দেওয়া হয় এবং যেহেতু কন্যা সন্তান বিবাহটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং সেটা যদি সঠিক সময়ে না দেওয়া হয় তাহলে তার জীবনে একটা
0: বিপর্যয় নামে আসে
1: বিভীষিকা বিশেষ করে 18 বছরের নিচে যাতে কোনো মেয়েকে বিয়ে না দেওয়া হয়
0: না দেওয়া
1: এটা কিন্তু তার একটা
0: এটাও কিন্তু আমি বলে রাখি, এটাও এক ধরনের সুরক্ষা,
1: সুরক্ষা। এবং এটাও বলতে পারেন আপনি, এটা ওর একটা অধিকার, বেঁচে থাকার অধিকার। এবং পরবর্তী সময়ে এই কন্যা সন্তানটাকে যাতে ঠিকভাবে লালন পালন করে, ঠিকভাবে বেঁচে থাকে, তার জন্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। তো এই বিষয়ে আপনি বললেন, আর সমস্ত কিছু আমরা তো বললাম, আপনিও বললেন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু দেখা যায় যে অনেক সময় এই সমস্ত সুবিধাগুলি, বেনিফিটগুলি নেওয়ার জন্য হয়তো সুযোগ থাকে না। এই জন্য আপনি প্রথমে বললেন জনপ্রতিনিধি যারা আছে, পিআরআই বডি যেগুলি আছে, বিশেষ থ্রি টায়ার পিআরআই বডি যেটা আছে, তাদেরকে একটু সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে, থাকতে বিষয়ে, কারণ যা হচ্ছে তাদের সামনে আশেপাশে হচ্ছে।
0: এবং দেখুন একটা বিষয় আমি বলি, প্রয়োজনের আমার পরিবারে একটা জিনিস নিড বেসড, আমি বিপিএল বিলংস করি, আমি অন্তোদ্বয় বিলংস করি, তো এই ক্ষেত্রে আমি গাইডিয়ানদের বলবো নিকটবর্তী পঞ্চায়েতগুলোতেও আজকালকে কিন্তু অনেক ধরনের সুবিধা নিবন্ধন করার সুযোগ রয়েছে। আমরা তাদেরকে বিপিএল ভুক্ত অন্তোদ্বয় ভুক্ত পরিবারদের বলবো, তারা যাতে এই সরকারি সুবিধা নেওয়ার জন্য প্রতিনিয়ত পঞ্চায়েতগুলিতে ভিড় করে, পঞ্চায়েতের পিআরআই বডিদের সাথে কথা বলে, এবং জেলা স্তরে যারা জেলা সভাধিপতি আছেন বা বিভিন্ন ধরনের জেলা সভাধিপতির অফিস আছে, ওই অফিসে যোগাযোগ করলে সুবিধা অনেকটা নেওয়া যায়। আমাদের এক্ষেত্রে ডিএম অফিসও টোল খোলা আছে,
1: একদম
0: সবকিছু ব্যবস্থা নিতে পারবে।
1: একদম, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, আর এগুতে পাচ্ছি না আলোচনা। আজকের আমাদের বিষয় ছিল কন্যা সন্তানের আইনি অধিকার, এ নিয়ে আপনি বললেন। অবশ্যই শ্রোতা বন্ধুরা বিষয়টা নিয়ে অবগত হয়েছেন। তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের আইনের দর্পণে অনুষ্ঠানে আমরা এখানেই সমাপ্তি করছি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, বিশিষ্ট আইনজীবী মান্না চৌধুরী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ বিলোনিয়া আকাশবাণী এবং আমাদের সকল দর্শক শ্রোতাদেরও।

এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান আয়নার দর্পণে। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং সংযোজনায় টুটন চক্রবর্তী। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন বিভাবরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শিল্পী লগ্নজিতা চক্রবর্তী।

0: Munch Max, loaded with...
1: দীপন মিত্রের পর এই গানটি শুনলেন দুর্নিবার সাহার কণ্ঠে। এর সঙ্গে শেষ হল বিবাহপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18 শ্রাবণ 1433 বঙ্গাব্দ এবং 4 আগস্ট 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীত অনুষ্ঠান সকাল 6:10, নিবেদনে অরুণা মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়াংনি খরং শুনবেন সকাল 6:25, 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:35 এবং 7:40, গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, 8টায় শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ, ছায়াগীতি অনুষ্ঠান শুনবেন বিভিন্ন বাংলা ছবির গান সকাল 8:15, 8:30 শুনবেন পদ্মাবরণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনবেন পদ্মাবরণের 35তম পর্ব, বিষয় লৌহ মজসে বিপুলা লক্ষেন্দ্রের স্থিতি এবং সৈন্যগণকে ও বিপুলাকে চাঁদের উপদেশ। পরিবেশনায় মৌসুমীনাথ দাস এবং সহশিল্পী বৃন্দ। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 শুনবেন গানে গানে হিন্দি ছবি গানের অনুষ্ঠান, 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:00

যে 5 মিনিট শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে, 10:30 শুনবেন ভজন নিবেদনে পণ্ডিত ইয়াজরাজ, বেলা 11টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 এবং বেলা 1:40 শুনবেন আকাশবাণী ও জয়ন্তের ককবরক অনুষ্ঠান, বেলা 1:30 শুনবেন দিল্লি কেন্দ্রের বাংলা সংবাদ, দুপুর 2টায় শুনবেন মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, কিষাণ কথা 2:15, 2:30 শুনবেন আমি নারী, আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন শিক্ষিকা পারমিতা দেবনাথ, পরে শুনবেন শনিবারের, পরে শুনবেন রবিবারের আলাপচারিতা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে, বিকেল 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5টায় এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10, 5:45 শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, ককবরক অনুষ্ঠানে সন্ধ্যে 6টায় অনুষ্ঠান শুনবেন প্রথমে আমলার গুণাগুণ নিয়ে কিছু কথা, পরে শুনবেন শুভারানী দেববর্মার কণ্ঠে ককবরক গান, কিষাণবাণী সন্ধ্যে 6:30, 7:05 শুনবেন পদ্মপ্রাণ অনুষ্ঠানে মনসামঙ্গলের গান, শুনবেন পদ্মপ্রাণের 36তম পর্ব, বিষয় কালিয়ার নিকট মনসার দুঃখ বৃত্তান্ত বর্ণনা, পরিবেশনায় মৌসুমি নাথ দাস এবং সহশিল্পী বৃন্দ, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55, রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান, আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে, যুববাণী শুনবেন রাত 9টায়, 9:30 শুনবেন সারগম অনুষ্ঠানে, ঝিনঝুটি ডাকে সেতার বাজে শোনাবেন সাহিত্য পারভেজ, 10টায় শুনবেন চলতি সংসদীয় বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ধারণকৃত অংশ দিল্লি কেন্দ্র থেকে, শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা শেষ হল আমাদের অধিবেশন, আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই, স্টুডিও করে এখন সময় রাত 10:30 হয়ে 14 সেকেন্ড, নমস্কার, জয় হিন্দ।